আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার, 16ই আশ্বিন 1948 শকাব্দ, 20ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 8ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58:43। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কৈলাসহর, শুনুন অমৃতবাণী।
1: সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনাটিকে পাঠ। বিচ্ছেদ অপেক্ষা অধিক দুঃখকর অবস্থা নাই। বিচ্ছেদের মধ্যে আমরা স্থির থাকিতে পারি না। আমরা তীব্রভাবে জীবনে চরিতার্থতা এবং পতিত অবস্থা হইতে উদ্ধার কামনা করি। আমাদিগকে

0: বিচ্ছেদের চেতনাকে উহার শেষ অবধি পর্যন্ত অতিক্রম করিয়া উহার বাহিরে যাইতে হইবে। আমাদের কণ্ঠে ধ্বনিত হইতেছে চিরযুগের এই প্রার্থনা, অসত মা সদগাময়, তমস মা জ্যোতির্গাময়, মৃত্যুর মা অমৃতঙ্গাময়। অর্থাৎ আমাকে অসৎ হইতে সতে লইয়া যাও, অন্ধকার হইতে আলোকে লইয়া যাও, মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও। বৌদ্ধিক চেতনার দরুন আমাদের হৃদয়ে ক্ষত উৎপন্ন হইয়াছে, কিন্তু সৃষ্টিকারিণী পূর্ণ চেতনা এই ক্ষত নিরাময় করিবে। আমরা যদি বৌদ্ধিক চেতনার স্তরে পড়িয়া থাকি এবং স্বার্থ সংসার লইয়ায় সন্তুষ্ট থাকি, তাহলে আমরা হইতেছি একজন্মা এবং তখন বিনা আয়াসে ও বিনা সংকল্প উদ্দেশ্যহীনভাবে আমাদের জীবন যাপিত হয়। কিন্তু যাহাদের জটিল উদ্দীপনাময় ব্যক্তিত্ব সংশয় ও আধ্যাত্মিক সংকটের চক্রে খণ্ডিত হইয়া পুনরায় সম্মিলিত, উজ্জীবিত ও অখণ্ডকৃত হয়, তাহারাই দ্বিজন্মা দ্বিজ। মানুষ তাহার বৌদ্ধিক চেতনার দ্বারা বিষয়ী ও বিষয়ের ভেদ গ্রহণ করিতে পারে, তাই প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াও প্রকৃতি অপরিহার্য নিয়মের অধীন হইয়াও এবং উহারে কতকগুলি স্বাভাবিক কর্মপ্রেরণার দ্বারা সঞ্চালিত হইয়াও মানুষ স্বয়ং অপ্রকৃতি, সে প্রকৃতি হইতে পৃথক চিরাত্মা। মানুষ নিজেকেও অতিক্রম করিয়া যাইতে সমর্থ, কারণ তাহার নিজেকে নিজের বিষয় করিবার ক্ষমতা আছে। প্রকৃতির জগৎ এবং তদ্বহিষ্ঠ জগৎ উভয়ের সহিত মানুষের সাজাত্ম রহিয়াছে। উপনিষদে সংসার ও মোক্ষের ভেদ স্বীকৃত হইয়াছে। বৌদ্ধগণ কর্ম ও নির্বাণের ভেদ, অর্থাৎ বিষয় জগতের নিয়ামক তত্ত্ব এবং বিষয়াতীত তত্ত্বের মধ্যে পার্থক্য স্বীকার করেন। হাইডেগরের মতে সত্তা ও অস্তিত্ব পরস্পর হইতে ভিন্ন। মানুষ যদি তাহার অস্তিত্বের গণ্ডি অতিক্রম করিতে না পারে, তাহা হইলে তাহার অদৃষ্টে মৃত্যু ও শূন্যতার দণ্ডভোগ অনিবার্য। মানুষকে প্রথমে এই রিক্ততা, অভাব অথবা মাধ্যমিক বৌদ্ধদের শূন্যের উপলব্ধির মধ্যে দিয়া যাইতে হইবে। অবশ্য এই উপলব্ধি স্বয়ং পরমপুরুষ আর্থ নহে, কিন্তু এই উপলব্ধিকে অতিক্রম করিয়া সংসারে বাহিরে যাওয়াই এই উপলব্ধির উদ্দেশ্য। মানুষটি সত্তাকে প্রাপ্ত হইবে অথবা হইবে না, সেটি শূন্যতাকে বিনাশ করিয়া তাহার বাহিরে যাইবে অথবা শূন্যতাই কি তাহাকে বিনাশ করিবে, এই সমস্যাকে উপলব্ধি করাই বিভীষিকার অনুভূতি। ব্যক্তি যখন ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হইতে প্রতি নিবৃত্ত হয়, যখন সে সংসার জাল ছিন্ন করিয়া সত্তার কেন্দ্রস্থলে প্রবেশ করে, যখন বিষয়ের জগৎ তাহার দৃষ্টি হইতে দূরে সরিয়া যায়, তখন সে চিদাত্মার সত্তা সম্বন্ধে নিশ্চিত জ্ঞান লাভ করে, যাহা বিষয় নহে, যাহা কোনো কালান্তপাতী অস্তিত্ববান পদার্থ নহে, যাহা কালানুসূত হইয়াও কালাতীত। তখন সে উপলব্ধি করে যে কাল ও মৃত্যুই সব কিছু নহে, কালপ্রবাহের চক্ষেও ধূলিনিক্ষে করা সম্ভবপর এবং বুদ্ধ এবং খ্রিস্টের সহিত একসঙ্গে বলিতে পারা সম্ভবপর যে আমি জগৎকে পরাভূত করিয়াছি। স্বীয় সসীমতা ও কালিকতা সম্বন্ধে মানুষের যে চেতনা আছে, উহার গর্ভে অনন্ততার চেতনাও নিহিত। শূন্যের তিক্ত অর্থকে সাক্ষাৎভাবে উপলব্ধি করিয়া আমরা সেই সত্তার আলোককে প্রাপ্ত হই, যাহার মধ্যে অস্তিত্ব নিবাস করে।
1: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণীতে আকাশবাণী কৈলাসহর। এবারে দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানখানি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

সুপ্রভাত অনুষ্ঠান সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং সাতটা বেজে চল্লিশ মিনিটে ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত সকাল আটটা এবং আটটা বেজে পনেরো মিনিটে মর্নিং নিউজ রিলে করে শোনা

সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রে রিলে করে শোনানো হবে। আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:40। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 সপ্ত সুর অনুষ্ঠান। 12:30 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:00। 1:05 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ছোটদের গান শুনবেন দুপুর 2:15। বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে দুপুর 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এরপরে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ঘর গৃহস্থের অনুষ্ঠান শুনবেন সন্ধে 6:00। রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 7:45 এবং 7:55।

রাত 8:10 অনুষ্ঠান আইন অধিকার মিক্স মেলোডিজ অনুষ্ঠান প্রচারিত হবে রাত 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন রাত 9:15। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে রাত 9:30। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 10:00। 10:10 রবীন্দ্রসঙ্গীত দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:20। আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি রাত 10:30।

আকাশবাণী কৈল শহর, সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 8ই অক্টোবর, আজ ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। প্রতিবছর 8ই অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস পালন করা হয়। 1932 সাল থেকে এই দিনটিকে পালন করা হচ্ছে। এটি হচ্ছে 94তম প্রতিষ্ঠা দিবস। মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রতিষ্ঠার ঘোষণা দেন 8ই অক্টোবর 2001 সালে। অ্যালেকজান্ডার সালজেনজিৎ 1970 সালের আজকের দিনে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1952 সালে ইংল্যান্ডের হ্যারো ও ওয়াইল্ডস্টোন রেল দুর্ঘটনায় 112 জন নিহত হন। যুক্তরাষ্ট্রে ইবোলায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার প্রথম ব্যক্তি টমাস এরিক ডানকান মারা যান 2014 সালের আজকের দিনে। হারিকেন ম্যাথিউ এর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 900তে দাঁড়িয়েছিল 2016 সালের আজকের দিনে। 2019 সালে 8ই অক্টোবর প্রায় 200 জন এক্সটেনশন র্যাবিলিয়ন কর্মী আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের লিনস্টার হাউসের গেট অবরোধ করেন। 1860 সালে লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোর মধ্যে টেলিফোন লাইন চালু হয় আজকের দিনে। 1929 সালে মোহাম্মদ নাদির খান আফগানিস্তানের কাবুল দখল করেন এবং হাবিবুল্লাহ গাজীকে বিতাড়িত করে আজকের দিনে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস সারাটোগা চালু করা হয়েছিল 1955 সালের 8ই অক্টোবর। 1965 সালে লন্ডনে পোস্ট অফিস টাওয়ার চালু হয়, যা ইংল্যান্ডের সবচেয়ে উঁচু ভবন। শুনলেন ইতিহাসে আজকের দিন।

সুপ্রভাতে এবারে রয়েছে সংবাদ শিরোনাম। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ মেরামত ক্ষোভ। টাকি পুরসভায় আর্থিক তছরুপের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ। শাহনাজের জমিনের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। কামারহাটিতে দুষ্কৃতীরাজ ব্যবসায়ীকে মার হুমকি। কলকাতা পুরসভা এলাকায় আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ। দুর্গাপুজোয় বড়দিনে পার্ক স্ট্রিটের মতো আলো সল্টলেক নিউ টাউনে। দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে 51টি স্পেশাল ট্রেন। থিমের যুদ্ধে পুরাণ মন্দির ইতিহাস, বারুইপুরে যজুধান পুজো কমিটিগুলি। খুলনা

যশোর হয়ে 500 বছরের পুজো এপারে বরাকপুরের কালিয়া নিবাসে দাশগুপ্ত পরিবারে মা দুর্গার পুজো হয় তন্ত্র মতে। বোলপুরের মাসে মেসে অসামাজিক কাজকর্মের অভিযোগ বিক্ষোভ। 2 লাখে বাইক কেনার পরদিন জয়রাইড গতির বলি 2 যুবক। কাকসার গড় জঙ্গলে পর্যটকদের ভিড় আটকাতে বাড়তি নজরদারি। আজ বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবত। সিউড়িতে পুলিশের জোড়া সাফল্য, আগ্নেয়াস্ত্র ও বিপুল জাল লটারিসহ ধৃত 2। রাস্তায় নেমে মহিলাদের কথা শুনছে পুলিশ, কন্ট্রোল রুমের নম্বর বিলি। একখণ্ড রাজস্থানী গ্রাম লোয়ার বাগডোগায় হাটখোলা সার্বজনীনের থিম শহরের ইতিহাস। খড়গপুরে চলল গুলি, জখম নবম শ্রেণীর পড়ুয়া। বিচারকের নির্দেশে ফের গণনায় আরও ও 3 ভোট তৃণমূল প্রার্থীর। মোদি শাহ বাঁচাতে পারবেন না জ্ঞানেশকে, হুঙ্কার রাহুলের ফের আটক। দেশে রেকর্ড ফলন ঘোষণা স্বয়ং মোদির। মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ কেন্দ্র, বাড়ল রেপো রেট, উৎসবের মৌসুমে বাড়ি গাড়ির ইএমআই বৃদ্ধির বোঝা মধ্যবিত্তের কাঁধে। খাগড়ির মধ্যাহ্নভোজে গড়হাজির অখিলেশ। পরীক্ষার্থীরা সমাজবিরোধী নন, আন্দোলনের অধিকার রয়েছে, মন্তব্য বোম্বে হাইকোর্টের। শুদ্ধকরণের নামে বধূকে গণধর্ষণ, গ্রেপ্তার স্বামীসহ শ্বশুরবাড়ির 9 জন। পরিবেশগত ছাড়পত্র পেল পুরীর জগন্নাথ বিমানবন্দর। কমিশনার নিয়োগ মামলা এবার বৃহত্তর বেঞ্চে, সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। পুলিশের অনুমতি আক্ষেপ অপেক্ষা নয়, যন্তরমন্তরে আন্দোলন নিয়ে কড়া বার্তা ককরোচদের। পোল্যান্ডের স্কুলে ছুরি হামলায় জখম 7। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে 81টি যুদ্ধবিমান হারিয়েছে আমেরিকা, ক্ষতির পরিমাণ $330 কোটি। 2001 সালের ভুল সংশোধন, নোবেল পেলেন 95 বছরের কাগান। সঙ্গী সোয়ায় শতাব্দী প্রাচীন রাসায়নিক রহস্যের সমাধান। স্মিথকে বাঁচিয়ে রাখার রুদ্ধশ্বাস 45 মিনিট, স্মৃতি রোমন্থন বিমানে থাকা দন্ত চিকিৎসকের। ফ্রান্সে পড়ুয়া বিক্ষোভ অব্যাহত। ভুতুড়ে নিউট্রিনো কণা ধরার স্বীকৃতি পদার্থবিদ্যায় নোবেল হালজেনকে। রিয়াদের বিমানবন্দরে হামলা দাবি হুথিদের। হরমুজে ফের জাহাজে হামলা, আহত 11 ভারতীয় নাবিক। খেতাবি ম্যাচে 4 ডিফেন্ডারের ফেরার ভাবনা কোচ পানোসের। চিরপ্রতিদ্বন্দ্বিতাকে টক্কা দিতে দৌড় প্রধান অস্ত্র হাবাসের। যুব ভারতীতে আজ সিল্ড ফাইনালে মর্যাদা ডার্বি, চনমনে ইস্টবেঙ্গল, বদলার আশায় মোহনবাগান। শ্রেয়স আয়ারের প্রশংসায় গাভাস্কর। এখনই অবসর নিচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, 10 পাতার চিঠিতে কোচের সমালোচনা। বাংলার রঞ্জি দলে অভিষেক পড়েল। আজ ভারতীয় মহিলা দলের সামনে রাশিয়া। টি-20 র্যাঙ্কিংয়ে প্রথম 10-এ শ্রেয়স আইয়ার। বিদায় মেসি, অবসরে ফুটবল আবেগ। শুনলেন বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম।

17,000 ফুট উঁচুতে বিমানের ওপর বজ্রপাত দুপুরে গেল। বিমানের নাকের অংশ, লখনৌতে জরুরি অবতরণ। ত্রিপুরায় শাসক জোটে শরিকি সংঘর্ষ, গ্রাম কমিটির নির্বাচনের পর গুলিতে হত ত্রিপুরা সমর্থক অভিযুক্ত বিজেপি। যন্তরমন্তরে যাওয়ার পথে বাধা, আটক বিরোধী সাংসদেরা, টেনে রাহুলকে গাড়িতে তুলল পুলিশ। বুধে ও জ্ঞানেশ বিক্ষোভ অব্যাহত। দিল্লিতে এবার ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি। ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকে থাকার আশঙ্কা, উদ্ধার কাজ চলছে। এবার অনিবার্য কারণে স্থগিত হল জ্ঞানেশের ছত্তিশগড় সফর। দেশজোড়া বিক্ষোভের মুখে পড়ে কি সিদ্ধান্ত উঠছে প্রশ্ন। ফের দিল্লি, নাগাল্যান্ডের মহিলাকে হেনস্থা, হোটেল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা তিন যুবকের, মারধর তার বন্ধুদের। গণেশ বিরোধী মিছিলের সময় অনুমতি ছাড়ায় আকাশবাণী ভবনে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করল রাহুলদের বিরুদ্ধে। মদ ফুরিয়ে যাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া, দোকানে পাঠিয়েও খালি হাতে ফেরায় অশান্তি, রাগে স্ত্রীকে খুনের অভিযোগ। ফের নয়ডা, এসি স্লিপার বাসে আগুন, ড্যাশবোর্ড থেকে ধোয়া বার হতেই বাস থামিয়ে দেন চালক, উদ্ধার 32 যাত্রী। পড়ুয়াদের বক্তব্যই আগে শোনা হবে। ছাত্র মৃত্যু বিতর্কের পর পরীক্ষায় নকলরোধী নিয়মে বদল আনছে আইআইটি বোম্বে। পাকিস্তানে তথ্য পাচার, সন্দেহের তালিকায় 13 নৌসেনাকর্মী সহ 18 জন, দেশের 10 রাজ্যে তল্লাশি জারি কাউন্টার ইন্টেলিজেন্সের। সাড়ে 8 ঘন্টা ধর্নার পর আটক রাহুল, প্রিয়াঙ্কা, জ্ঞানেশ হটাও অভিযানে এবার রাষ্ট্রপতি ভবনে নিয়ে যেতে সক্রিয় হল ইন্ডিয়া। যোগী রাজ্যে এখন ব্রাহ্মণ ভোটের আরাধনায় কংগ্রেস, পরিবারতন্ত্র তুলেই নিশানা বিজেপির। প্রশাসক মোদীর 25 বছর প্রচারে কেন্দ্র। ইচ্ছার বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক কন্যাকে নিজেদের সঙ্গে রাখতে বাধ্য করতে পারে না মা বাবা, এলাহাবাদ হাইকোর্ট। ইনস্টাগ্রামে লাইভে এসে আত্মঘাতী তরুণ তরুণী, দেখছিলেন 57 জন দেহ উদ্ধার গুজরাটের জঙ্গলে। পরীক্ষাগারে অণুর একটি রূপ তৈরির উপায় উদ্ভাবন, চিকিৎসায় নতুন দিগন্ত খুলে রসায়নে নোবেল জয় দুই বিজ্ঞানীর। ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, দু সপ্তাহে ধৃত 6,500, একটি ঐতিহ্যশালী দেশের দখল নিতে চাইছে ইসলাম, দাবি ট্রাম্পের। জ্ঞান ফিরেছে কথাও বলছেন আমেরিকার সাজাপ্রাপ্ত সে আসামি ক্রিস্টা, মৃত্যুদণ্ড কার্যকর করতে বিষ প্রয়োগ করা হয় দুবার। আবার কৃষ্ণসাগরে তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত, জাহাজে ছিলেন 23 জন ভারতীয় নাবিক, রুশ হামলার প্রত্যাঘাত ইউক্রেনের। ঘুমোবেন না, চোখ খুলে রাখুন, আপনাকে আমাদের প্রয়োজন। স্মিথকে বাঁচাতে 45 মিনিটের লড়াই বিমানে থাকা চিকিৎসকের। আগমনীর আলো প্রবাসে ধূসর আকাশেও। ব্রাজিলে প্রেসিডেন্ট ভোটে অমীমাংসিত ফল, তবে পিছিয়ে বামপন্থী প্রেসিডেন্ট লুলা, দ্বিতীয় দফায় নির্বাচন 25 অক্টোবর। ইয়েমেনে ফের গুরু শুরু গৃহযুদ্ধ।

সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল, সরকারি বাহিনীর পাল্টা হামলা হুথিদের। হরমুজে ফের বাম জামানায় নিখোঁজ, তদন্তে এগোয়নি তৃণমূল আমলে বেহাল দুই যুবকে খুঁজতে সিবিআইকে দায়িত্ব হাইকোর্টের। পুজোয় একগুচ্ছ বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল, আগের চেয়ে বাড়ল সংখ্যা শিয়ালদহ শাখায় রাতভর পরিষেবা। নোটিশ দিতে হঠাৎ অভিষেকের বাড়িতে পুলিশ, নিলেন না কেউ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চায় থানা। কলকাতা পুরসভায় আসন সংরক্ষণের নতুন বিন্যাস, 209 ওয়ার্ডের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত 69টি। নামাজের জন্য মসজিদ বাধ্যতামূলক নয়, কলকাতা হাইকোর্টের দাবি করলেন বিমানবন্দর কর্তৃপক্ষের আইনজীবী। আইনজীবীদের কর্মবিরতিতে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট দ্রুত সমাধান চেয়ে রিপোর্ট তলব ডিভিশন বেঞ্চে। মুখে রক্তের দাগ, দড়ি দিয়ে বাঁধা পা, অ্যান্টালিতে অ্যাপ ক্যাবের ভিতরে উদ্ধার চালকের দেহ। ইডির দফতরে ইন্দ্রনীল, দুর্গাপুজোর পর বিলি দুর্নীতি মামলায় তলব দ্বিতীয় দফায় জেরা চলবে কতক্ষণ? বেআইনি নির্মাণে অভিযুক্ত কালীচরণের জামিনের দিনেই সরলেন কলকাতা পুরসভা ডিজি বিল্ডিং। শুনলেন আনন্দবাজার পত্রিকার শিরোনাম, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠানে আজকের শিল্পী অমর প্রসাদ চট্টোপাধ্যায়।

এতক্ষণ ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনছিলেন অমর প্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:55। এখন কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জশভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিএসটি পরিষদের 57তম বৈঠক হবে আজ। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত, সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী হুতি গোষ্ঠীর হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানস শাহ ও দিয়া চিতালে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জশভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসির উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা হল স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। গতকাল শুরু হওয়া 4-দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজন উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তি চালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সর্বজনীন ও স্থিতিশীল উন্নয়নের হাতিয়ার হিসেবে তিনি প্রধানমন্ত্রী প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলিকে সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। নতুন যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আর আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। বিমান বাহিনী দিবস উপলক্ষে আকাশবাণীতে দেওয়া এক বার্তায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সর্বদা সতর্কতা ও দৃঢ় সংকল্পের জন্য দেশ রক্ষায় প্রস্তুত। গত বছর অপারেশন সিন্ধুর সমন্বিত বিমান অভিযানের গুরুত্বপূর্ণ শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন। রণাথন এবং বর্তমান

মানে চলা ঐতিহাসিক বহুপাক্ষিক বিমান মহড়া তরঙ্গ শক্তির মতো গুরুত্বপূর্ণ মাইল ফলকগুলির মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী সক্রিয়ভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে। দিল্লি কাস্টমস গতকাল প্রায় ৫১৫ কোটি টাকা মূল্যের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নষ্ট করা মাদকে প্রায় ১৪০ কোটি টাকা ৩৭৫ কোটি টাকা মূল্যের ২৫ কেজি কোকেন ছিল। বিবৃতিতে আরও বলা হয়, দিল্লি কাস্টমসের উচ্চ পর্যায়ের মাদক নিয়ন্ত্রণ কমিটি নির্ধারিত আইনি পদ্ধতি ও সুরক্ষা ব্যবস্থা মেনেই কাজ সম্পন্ন করেছে। নতুন দিল্লির ভারত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের সহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকারের জিএসটি ব্যবস্থার এই সংস্কারগুলির লক্ষ্য হল জিএসটি ব্যবস্থার বর্তমান প্রশাসনিক জটিলতাগুলি প্রশমন করা। পাঁচ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতরাতে আবিজানে আইভরি কোস্টের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তেনে তাই বিদেশমন্ত্রী জানান, পারস্পরিক বিশ্বাস, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে বিদেশমন্ত্রী আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিয়ালে কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে আলোচনা করেন। শ্রী জয়শঙ্কর অংশীদারিত্ব জোরদার করা নিয়ে উভয় দেশের বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে ঘানায় সেদেশের বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকোয়ার কাছ থেকে জয়শঙ্কর ইন্টারন্যাশনাল বিগক্যাট অ্যালায়েন্সে ঘানার অংশগ্রহণের স্বীকৃতিপত্র ঘোষণা গ্রহণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও কাশ্মীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও ১৩টি দেশ। গত ৩০শে সেপ্টেম্বর ও ১লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী ১৫টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে গতকাল এক রুশ হামলায় ২৫ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। রাশিয়া কিভ এবং ইউক্রেনের আরও একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫তলা একটি আবাসন ধ্বংস হয়ে যায়। এছাড়া কিভ, ওলেকসান্ড্রিয়া ও ক্রেমেনচুনকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী ৪৪টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ১১৭টি ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও পুরো হামলাটি ঠেকানো সম্ভব হয়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গতকাল মারিয়া দেল কার্মেন আবাসকালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ৮৭ বছর বয়সী এই মহিলার বাসস্থান থেকে উচ্ছেদের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল। সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় ৩ জনের প্রাণহানি, আহত ৩০-এর বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন, আভা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরের হামলায় সুদানের এক নাগরিক নিহত ও ৮ জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সেনা জোট জানিয়েছে, তারা রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে হুথি আধিকারিকরা দাবি করেছেন, বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের ধুবাব, আলজাদিদ এবং বাবেল মান্দে প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্মেলনে
নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে আজ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সুদৃঢ় করা এবং কেন্দ্র রাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত কাজ করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হবে। দুইদিনব্যাপী এই সম্মেলনে চারটি মূল বিষয়ের উপর আলোচনা করা হবে: উন্নত পুষ্টি ও প্রাথমিক শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পুনর্গঠন, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, প্রাতিষ্ঠানিক ও আইনি পরিকাঠামোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নারী সুরক্ষা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কার্যকারিতা।

0: কুফল বাড়িয়ে নারী ক্ষমতায়ন। বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আর্কটিক সার্কেল অ্যাসেম্বলির বার্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আইসল্যান্ডের রেইকিয়াভিকে আজ থেকে শুরু হয়ে এই বৈঠক চলবে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়া 2026-এ শ্রী সিং সিঙ্গাপুর সেশনে অংশ নেবেন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তারা। কোয়ার্টার ফাইনালে গতকাল রোমানিয়ার এডওয়ার্ড ইউনেস্কো ও বেনার্দেত সোগস জুটিকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন এই জুটি। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুশালে এবং সরবজিৎ সিং আগামীকাল থেকে মিশরের কায়রোতে শুরু হওয়া 2026 সালের ISSF শুটিং বিশ্বকাপ 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রাইফেল এবং পিস্তল শুটারদের জন্য কায়রোর এই প্রতিযোগিতাটি চলবে চলতি বছরের চূড়ান্ত ও চূড়ান্ত ISSF বিশ্বকাপ। চলতি মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত মিশরের ইন্টারন্যাশনাল অলিম্পিক সিটি শুটিং রেঞ্জে এই প্রতিযোগিতা হবে। কায়রোতে অংশ নেওয়া 35 জন ভারতীয় শুটারের মধ্যে 11 জন র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। চায়না ওপেন টেনিসে আজ বেইজিংয়ে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালের সপ্তম বাছাই ক্যারোলিনা মুচোভা 26তম বাছাই নিকোলা বর্তুংকোভার মুখোমুখি হবেন। অন্য কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই মীরা আন্দ্রিভা 19তম বাছাই একাতেরিনা আলেকজান্দ্রোভার মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শান্তি অগ্রগতির স্বার্থে একটি অবাধ, উন্মুক্ত ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত সাগর মন্থন দ্য গ্রেট ওশেন্স ডায়ালগের তৃতীয় সংস্করণের লিখিত বার্তায় তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য দেশের সামুদ্রিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করার সাথে যুক্ত। ভারতের বন্দরগুলোর ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে এবং আধুনিক সামুদ্রিক আইন প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে আজ নয়াদিল্লিতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক বসছে। বিরোধ নিষ্পত্তি, ইনপুট ট্যাক্স, ক্রেডিট প্রাপ্তি সহজ করা এবং কর সংক্রান্ত খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্র একটি পঞ্চমুখী সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে ক্রেতা বিক্রেতার ইনভয়েসের স্বয়ংক্রিয় যাচাইকরণ, নথিপত্রের বোঝা হ্রাস, ক্ষুদ্র করদাতাদের রিটার্ন ফাইলিং এর সংখ্যা কমানো এবং ছোট ব্যবসার বহু রাজ্যে পৃথক রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা প্রত্যাহার। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশের 12 সদস্যের একটি দলের আজ এডিনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেব বর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে বাইক র্যালি সূচনা হবে। প্রায় 3,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলটি গুজরাটের একতানগরে পৌঁছবে। মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলাই এই র্যালির মূল উদ্দেশ্য। উল্লেখ্য, আগামী 31 অক্টোবর একতানগরে রাষ্ট্রীয় একতা দিবসের মূল প্যারেড অনুষ্ঠিত হবে। টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় জোশ টিমের জাতীয় সূচনা কর্মসূচি আজ আগরতলার মাতঙ্গিনী বৃত্তিলতা সভাগৃহে অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টিবি নির্মূল এবং সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে। আগরতলায় দিনে 68.1 লক্ষ লিটার পরিশোধন ক্ষমতার সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন নাগরিক পরিষেবা প্রকল্পের উদ্বোধন হবে আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক।

ডাক্তার মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে থাকবেন, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া অনুষ্ঠানে র্যাপিড রেসপন্স টিমের গাড়ি, ট্রাক মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কার এবং এআই ভিত্তিক পরিষেবা চালুর কর্মসূচি রয়েছে। সারা দেশে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজ্যের 8 জেলায় শুরু হয়েছে সেবা জ্যোতি কলসযাত্রা বিকশিত ভারত সংকল্প যাত্রা। গতকাল আগরতলা শিশু উদ্যানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। এদিন আম্বাসা, ধর্মনগর, কৈলাসহর, বিলোনি, উদয়পুরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবা জ্যোতি যাত্রার সূচনা হয়। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের

0: পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। এদিন আম্বাসা, ধর্মনগর, কৈলাসহর, বিলোনি, উদয়পুরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবা জ্যোতি যাত্রার সূচনা হয়। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন মহকুমায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নির্দেশিকা মেনে পূজার আয়োজনের লক্ষ্যে গতকাল শান্তির বাজার থানায় ক্লাব, সামাজিক সংস্থা, পুজো উদ্যোক্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়। এবছর রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন ফরাসি রসায়নবিদ অঁরি কাগান এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। অসামঞ্জস্যপূর্ণ জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং শত অনুঘটক প্রক্রিয়া ও সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ ত্রিপুরার নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত কোচদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আজ গতকাল শেষ হয়েছে। বিলোনিয়ার বিকেআই মাঠে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। শিবিরে 15 জন কোচ অংশ নেন। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 16.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বেশি জানানো রোগী অশেবনাহার নাই যত অন্য খাগাহামিয়া পারো নুংতাইনি নিন্নভূমি বড় রঙে শাখা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাং এ ওই চুবা মুরু ওই দম ত্রিপুরা কনাঙ্গুইন আয়ুষ্মান কার্ড নামনানি সামনে খলাই যাবি দম ক্যাম্প শাখাম নব দায় নব নব চিনি বদলি বড় বড় খাঙি দম নিনি নুকুম চুবুই তং খে বিভিন্ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিন্তি এবা আয়ুষ্মান এপ নিচু বা চুব নিং বাই থাং আয়ুষ্মান কার্ড নামে মাননাই সাপ হাম নারুনা যত নিমান থাই আয়ুষ্মান উঙ্কুম যত নিমুকুম তেইপু কাহানকে সিনা নিবাগে টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদ বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লিক তালনি জশুভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেস নি ফিল্ড সিস নাম ফির মুগ্ন চেঙ্গি রিবানো তাকলাইনি কুথুমলাইমুংনি ওয়ানসক মুঙ্গু বা কংখা স্কিল উইদাউট বাউন্ডারিস টেলি মানজুমুং ডিজিটেল মানজুমুং তৈ তাং সেপনি হামক্রাইও ভারত বুসকাঙ্গি টংমানি কক রক্ন খুরসা জাগানো অকুথুমলাইমাও সালব্রী রমুই সংসা জাকনা থাঙ্গি টংমা অকুথুমলাইমাও কাইসা রানী গবং হাকতর মানজাগানো ফাইভ জি সিক্স জি এআই সেমি কন্ডাক্টর সাইবার নাইমথাং তৈ কোয়ান্টাম মানজুমুং নখবই জুদা জুদা দিখিল নতুই ককলাম সালাই জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হায়ুংনি টংকচাংতাই হামসামুংনি বাকি কাইসা ফিয়কজাকতাই রায়দারুকজাক হায়ুং বেরেমনি তৈয়ুং রায়দাস নামনানি কবকমুং নারেখা মিয়া দিল্লি কতাল সংসাজাক সাগর মন্থন দ্য গ্রেট ওশেন্স ডাইলগনি উলথামস নাম ফির মুং নতৈ সৈজাক কক মুঙ্গ বসাকা নৈ সাই ব্রী চি সিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত নাম তিসানা নাহারৈ তৈয়ুংনি বাবাইনতৈব ফানক্রা খাইনানি নাঙ্গানো কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমণনি তৈদুল মুম্বাই তিনি দিল্লি কতাল মানৈতেই শেপ অল এবা জিএসটি কাউন্সিলনি ফিল বাচিসনি ককলাম সালাইমা সংসা জাগানো কেবেং মুং পাইরিমুং ইনপুট ট্যাক্স ক্রেডিট মানমুং লাইতেসা ক্লাইনা তৈ অল নতুই বাইমুং হলিরানো নাহারৈ কাইসা কাইবাস নাম ফিরমুংনি ককসাপ্তি সাজাগানো অকুথুং লাইমাও শালসাও দক চিদক পয়েন্ট সারা সাই লিটার সাকিমা ফানগনাং সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস নামদানি হলং থং কাইমানো খবই জুদা জুদা লোক হামক্রাই তাং বুতাং তিনি আগরতলাও চেং জাগানো পান্ডা নারুবাই অক্রা অঙ্গি মানজাগানো ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্ডাতে বুমানজাগানো আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আকর্ষণ পান্ডা রেপিড রেসপন্স টিমনি মালখুং ট্রাক মাউন্টেড ওয়াটার ক্যানার তৈ এ আইরেকজাক সেপ চেংনানি কক বঙ্গ হাকতর গনাঙ্গি সংসাজাক সেবা সংকল্প অভিযান নিবাগ হাস্তিনি কাইচার হাঙ্করব চেংজাকা সেবা জ্যোতি কলজ যাত্রাতে বিকশিত ভারত সংকল্প যাত্রা মিয়া আগরতলা চিলড্রেন্স পার্ক মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবনও চেঙ্গি দেখা পান্ডা মানজাখা বেড়াই

0: মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার, আয়ঙ্গ আমবাসা কৈলাসহর বিলুনিয়াতে উদয়পুর জুদা জুদা সামগুতাং নিবিশিংতে সেবাজ্যোতি কলজ যাত্রা চেংজাখা হাস্তে মন্ত্রী সভানি আদং রগ্নি মানজাক মুম্বাই জুদা জুদা বখাকসেও ও সামগুতাং সংসার জাখা রাষ্ট্রীয় একতা দিবস নরগৈ ত্রিপুরা পুলিশ নি খড়ক চিনি আদংনি বদল দলসা তিনি এডিনগর পুলিশ লাইন মনোরঞ্জন দেব বর্মা মুকুমু স্টেডিয়াম নিশিমি চেঙ্গানু বাইক রেলি বেবাগৈ থামসাই কিলোমিটার কলক লামা পার্ক লাই অবদল গুজরাত নি একতানগর থাঙ্গানু ফেক মুং মানিন তুই হজাক মুং বাংরানো নাহারে অ রেলি সংসা জাকমানি সংসামানি নাহার মুং কোরসা থাইকলাই অ তালনি থামচিসা শালমারি একতানগর রাষ্ট্রীয় একতা দিবস নরগৈ প্যারা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা প্রতাপগড়ি সাধুতিলাও হাপাংনি হোমিওপ্যাথিক মেডিকেল রিংন কতরতে নেতাজি সুভাষ চন্দ্র হোমিওপ্যাথিক শাখ হামদকন চেঙ্গি রেখা মন্ত্রীয়করা শাখা কায়দক জি আচুক থাইগিনাং অ রিংন কতর হোমিওপ্যাথিক শাখ নাইমানি কতাল সেপ আচায়ান পান্ডা মানজাখা আগরতলা পুরনাইখ্রাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত শাখাম সচিব কিরণ গীতে আকর্ষণ হাস্তে হাপাং গ্রুপ বি গ্রুপ সি তে গ্রুপ ডি সেবুক লংনাও আমজক মুং নাহারনানি বাগৈ স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংসানানি ককচং মুং নাহারকা বেড়াইক্রিতে চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংন কতর অকমানো রেখা বসাকা হাস্তে মন্ত্রীসভাব ককলাম সালাইমাও রেম চুকুতে রেম চিনি বাগৈ এস টি জি টি ক্যাটাগরি খড়ক স্নিরা রেংনাই লংনানি গসিমুং রেজাখা বুনিয়াদী রেংনাই খুংনি বিশিঙ্গ খড়ক থামরা দক সিসা পুইলা বেরামনি রেংনাই লংজাগানো আবনকারী জুদা জুদা ক্যাটাগরি মালমাতা হামক্রাই নাইখুঙ্গ কাইসারা ব্রীচিবা কেরং নাইখুঙ্গ কাই বাচিবা রাং নাইখুঙ্গ কাই চি ব্রী আগরতলা পুর নাইক্রাইও কাইনৈরা চি থাম চিতক জাগানো শৈশিলাম তাং সেপ্তে তংখর নাইখুঙ্গ খড়ক চার এল ডি সি তে হদা হামক্রাই হদা রেংনাইখুঙ্গ খড়ক বা ব্লাইন্ড এডুকেটর লংজাগানো তাবুক নবতিবারনি ককতুমা তিনি নখাকিজা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈওয়াতৈ ওয়াউইমা নহনি হজাক মুং রেখা নবতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 23 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতী 34 জরা ওয়াতি ওয়াখা 16.4 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দাম স্নি তামৈ সতী ব্রী চিবাব
1: পর্যায়ক্রমে এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত প্রথম গানখানি শুনুন দীপান্বিতা সেন এবং সুচিন সিংহের দ্বৈত কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন দীপান্বিতা সেন এবং সুচিন সিংহের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে বাংলা আধুনিক গান, আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল

দেখুন, বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআরএফ অনলাইনে একযোগে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে।

আকাশবাণী কুইলা শহর, শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রকমারি বাংলা গানে সরাসরি অনুরোধের আসর, সুরের ভেলা। অনুষ্ঠানে ফোন করে পছন্দের বাংলা গান শুনতে পারেন 03824295192 এই নাম্বারটি ডায়াল করে।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো বলুন।
1: নমস্কার নিবেন দাদা।
0: নমস্কার
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীলুনি জেলা থেকে। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরের সুরের বেলা অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে নমস্কার জানাই। আর আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন, বলো বলো বলো সবে সত্য কিনা জেনু রবি, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন রবি। আর বিশেষ করে দাদা ভাই, আজকে মানে 8ই অক্টোবর, আজ আমাদের ভারতবর্ষে পালিত হচ্ছে জাতীয় বায়ুসেনা দিবস, ভারতীয় বায়ুসেনা দিবস। আসলে দেখুন, মানে 1932 সালের 8ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনী বা ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠা লাভ করে। আর প্রতি বছর আমরা 8ই অক্টোবর পালন করি, কারণ দেখুন সেনাদের বায়ুসেনাদের ভূমিকা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ আমরা যারা নাগরিকরা রয়েছি, আমাদের দেশে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে বা মানে কোনো সংঘাত ঘটে, তখন ওনারা কিন্তু নেতৃত্ব দেন, আমাদেরকে রক্ষা করেন এবং আমাদের দেশকে রক্ষা করেন। তার জন্য ওনাদের ভূমিকা আমাদের কাছে অনেক, তাই আমরা সবাই ওনাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, সহযোগিতা করব। আর আজকের দিনে যে দাঁড়িয়ে ওনাদের সবাইকে আমি, ভারতীয় বায়ুসেনাদের সবাইকে আমি জানাই স্যালুট এবং নমস্কার। দাদা একটা কথা বলি আপনাকে, দেখুন আমরা আকাশবাণীতে ফোন করি বা বিভিন্ন বিষয়ে কোনো সমস্যা হলে আপনাকে যদি আমরা বলি, তারপর অনেক কিছু সমাধান হয়। কিছুদিন আগে একটু সমস্যা ছিল, সেই সমাধানও কিন্তু আপনি করে দিয়েছেন, এখন সমাধান হয়েছে, সুন্দর চলছে। কিন্তু গতকালকে আপনি শুনেছিলেন নি সুরের বেলা অনুষ্ঠান?
0: না, গতকালকে আমি শুনিনি।
1: শুনেননি না?
0: না, কি হলো?
1: আমি প্রত্যেক কাজের হয়ে একটা কথা আমি আপনাকে বলছি, আপনি শুনুন। আর যেহেতুটা এরকম করেছেন হয়তো বা তিনি বুঝতে পারবেন, গতকালকে কি হয়েছে জানেন, একজন শ্রোতা বন্ধু মানে কাজল মালাকার মহাশয়, তিনি অনুষ্ঠানে ঢুকেছিলেন, ফোন করছিলেন, করে বলছিলেন যে সুস্মিতা দিদি ভাইকে যে আমাকে মানে বাবা কেন ঠাকুর এই ছবির গানটি আমাকে শুনিয়ে দিন। তখন সুস্মিতা দিদি ভাইয়ের কথা বলছিলেন, তিনি কথা বলছিলেন, তারপর হয়তো বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর সুস্মিতা দিদি ভাই বলেছিলেন যে ঠিক আছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার কাছে আরো বুঝতে পেরেছি আপনি কোন গান শুনতে চান বা কি, আমরা আপনার গানটা পাঠিয়ে দিচ্ছি, শ্রোতা বন্ধু আপনি শুনবেন। কিছু সময় পর 3-4 কল পর তিনি আবারও ঢুকেছেন, বুঝতে পেরেছেন, আবার ঢুকে বলেছেন যে আগে আমি ঠিকঠাক কথা বলতে পারিনি, আমার কথাটা মানে ইয়ে হয়ে গেছে, মানে কেটে গেছে লাইনটা, তাই এখন আমাকে আরেকটি ছবির গান শুনিয়ে দিন। তখন তিনি জামাইবাবু জিন্দাবত না শ্বশুরবাড়ি জিন্দাবত সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু তিনি বলেছেন, তারপর সুস্মিতা দিদি গান শুনিয়ে দিয়েছেন। ঠিক আছে, সুস্মিতা দিদি মনে করেছেন যে বা হয়তো বা যদি আমি গান না শুনিয়ে দিই তাহলে শ্রোতার মনে কি বা খারাপ লাগবে। আসলে দেখুন দাদা, এখানে আমরা ফোন একবারই করব, কারণ সেটি নিয়ম, যদি এখান তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আপনারা যদি গান পাঠিয়ে দেন তাহলে তো আমার ফোন করা কোনো যুক্তি নেই, ঠিক না?
0: হ্যাঁ, সেটাই না,
1: তাহলে
0: বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এটাই তো বক্তব্য, আর তো কিছু নয়।
1: না,
0: ব্যাপার হচ্ছে গিয়ে, একবার একজন শ্রোতা বন্ধু যদি ফোন করেন আর তার যে অনুরোধ আছে সেটা যদি তিনি বলে দিতে পারেন আর আমরা যদি সেটা চালিয়েও দিতে পারি, তাহলে দ্বিতীয়বার আর ফোন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর এখন ঘটনা হচ্ছে কি, আমাদের সকলের মন রক্ষা করে চলতে হবে। একজন, আমি যদি দ্বিতীয়বার গান না শোনাই তাহলে আরেকজন রাগ করবেন, এটা তো রাগ অনুরাগের বিষয় নয়, এটা হচ্ছে গিয়ে একটা নিয়মের মধ্যে থাকবে, রাগ অনুরাগ অনুভূতি আবেগ সমস্ত কিছু সম্পর্ক থাকবে, তার মধ্যে নিয়মের মধ্যে থাকতে হবে আমাদেরকে, ঠিক না, নয় কি? সেই হচ্ছে ঘটনা। তো শ্রোতা বন্ধু যিনি এরকমটা করেছেন, তিনি যদি অনুষ্ঠান শুনে থাকেন তাহলে ভবিষ্যতে এরকমটা করবেন না, এটাই অনুরোধ থাকবে। কারণ আপনি যে দ্বিতীয় কলে ঢুকলেন, এতে করে আরেকজন শ্রোতার সময়টা আপনি নিয়ে নিলেন, এতে করে আরেকজন শ্রোতা বঞ্চিত হলেন। তো আমরা সবাই সকলের যে প্রাপ্তি, এটা যদি পারস্পরিকভাবে দিতে পারি একে অপরকে তাহলে ভালো হয়, অনুষ্ঠানের নান্দনিকতা রক্ষা হয়, এটাই। আর অনুষ্ঠানে যারা ফোন করবেন দয়া করে গানটা শুনবেন, যদি না শোনেন তাহলে ফোন করে এখানে এই গানটা শোনান, তার মানে কি হয়, তার তো কোনো মানে হয় না। তো আমি যদি এটা শুনেই থাকি যে আমার গানটা বাজানো হয়েছে, দ্বিতীয়বার ফোন করার তো কোনো প্রশ্নই ওঠে না। সেটাই, নিজের কথা চিন্তা করলে হবে না, অন্যের কথা চিন্তা করতে হবে। এখানে অনেক মানুষ আছেন প্রতিদিন হয়তো ট্রাই করেন কিন্তু ঢোকাতে পারেন না, আমাদেরকে বলেন পরবর্তী সময়ে যে আমরা পারছি না, তারপর হাল ছেড়ে দেন, অনুষ্ঠান শুনছি কিন্তু ফোনে যেহেতু বিজি থাকে।

0: তারে পারছি না এরকম, তো সেই শ্রোতাদেরকেও আমাদের কথা মাথায় রাখতে হয়। যাই হোক, এইভাবে অনুষ্ঠান চলুক, সবার, শুধু উপস্থাপকের নয়, শ্রোতাদের হচ্ছে মূল দায়িত্ব,
1: আমাদের দায়িত্ব। কারণ আমরা যখন আপনার অনুষ্ঠান সাজিয়েছি কিন্তু আমরা শ্রোতারা কি করতে হবে, আমরা অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে হবে, ভীষণ ধৈর্য বজায় রাখতে হবে। কারণ আমরা চাই না যে অনুষ্ঠানে অনুষ্ঠানটাকে হত্যা করি। এই কারণে আপনাকে বলে দিলাম, ঠিক আছে,
0: ঠিক আছে
1: বললাম, আর আপনার ভালো থাকবেন,
0: ধন্যবাদ,
1: আপনাকে নমস্কার, ধন্যবাদ,
0: নমস্কার।

0: ছিল খুলনার কথা আমি রাবেন একটা গাছ নিয়ে কানে লাগিয়েছে বালোনায় মদ পুনকালে বালোনায় মদ পুনকালে সে গান আছে
1: কি ভালো নয় কি দেখছি আমি এটা আছে কিনা
0: জানিনে দাদা কুমারগাঁ তাজা ওর পাড়া শুনবেন

0: হ্যালো,
1: নমস্কার নিবেন।
0: নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভালো আছেন তো স্যার আপনি?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ ভালোই আছি স্যার।
0: আচ্ছা,
1: তো শুভ মহালয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি আকাশবাণী কৈলা শহরের সংশ্লিষ্ট সবাইকে।
0: হ্যাঁ শুভেচ্ছা আপনাকেও।
1: আর এই শুভ মহালয়ের প্রাক মূর্তি
0: হ্যাঁ,
1: একটি গান শুনতে চাচ্ছি, মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্জলি ছায়াছবি থেকে অনুপ জলটার কণ্ঠে। ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বকানে, ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বকানে,
0: আচ্ছা
1: সেই গানটি শুনতে চাচ্ছি। আশুতোষ বাবু রয়েছেন সাথে, রয়েছেন।

0: হাই প্রেমজিৎ চক্রবর্তী, হাই অবিনাশ, ভুবন বুল্টি দাস ও বোন সঙ্গীতা দেবনাথ, আর ভালো লাগছি আপনি আজকে অনুষ্ঠানে এসেছেন। আজকের অনুষ্ঠানটি আমাদের সবার কাছে খুবই সুন্দর হয়ে উঠুক। আপনার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান সত্যি আমাদের কাছে মনের মতো হয়ে উঠে।
1: আচ্ছা,
0: আর গতকালকে শরীর ভালায় একজন শ্রোতা বন্ধু দুবার ফোন করেছিলেন, তো সকল শ্রোতা বন্ধুদের আমি বলছি আপনারা এইভাবে করবেন না। একবার ফোনটা যদি লেগে যায় অন্যবার অন্য শ্রোতাদের জন্য ছেড়ে দিন, কারণ অনুষ্ঠানে গুণগত মানটা নষ্ট হয়ে যায়।
1: এটা বলেছি আমি, এটা প্রেমজিৎ বাবু প্রসঙ্গটা উত্থাপন করেছেন, আমি বলে দিয়েছি যা বলার।
0: ও আচ্ছা আচ্ছা,
1: প্রথমে এটা বলা হয়েছে, আলোচনা হয়েছে, নিশ্চয়ই সবাই এটা শুনেছে।
0: আমি শুনতে পারিনি, কারণ আমি ডাইলে ছিলাম।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
0: তার জন্য
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: তো ঠিক আছে,
1: হ্যাঁ
0: তুই ভালো থাকুন।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন,
0: ভালো রাখুন।
1: হ্যাঁ ঠিক আছে,
0: ঠিক আছে, রাখছি, নমস্কার।
1: নমস্কার।

0: নিশ্চয় ভালো আছেন।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভালো।
0: আর যারা হিন্দি সিনেমা দেখতে ভালোবাসেন,
1: হ্যাঁ,
0: ওনারা তো একটা নাম এক ডাকেই চেনেন, নানা পাটেকর। উনি আর আমাদের মধ্যে নেই। আজকে সকালবেলা হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে ওনাকে চলে যেতে হয়েছে। তো অনেক উঁচু মাপের একজন অভিনেতা ছিলেন, আমারও ভীষণ মানে পছন্দের একজন অভিনেতা ছিলেন উনি। কারণ যেই ছবিতে উনি থাকতেন ওই ছবিটা আমি আমার দেখার ভীষণ ইচ্ছে থাকতো আর কি। তো আজকে উনাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই একখানা ভক্তিগীতি শুনিয়ে। বিখ্যাত একখানা শ্যামা সঙ্গীতের অ্যালবাম রয়েছে মা যদি আনন্দময়ী, এই অ্যালবামটা 1996 মুক্তি পেয়েছিল। আর আমার ভীষণ পছন্দের শিল্পী ইন্দ্রজিৎ চক্রবর্তী গেয়েছেন একখানা দারুণ গান, দিন ভিখারি কাঙ্গাল ছেলে মাগো, এই গানটা শুনিয়ে দিন। আর গানটির দুর্দান্ত রূপ সুর অলংকার দিয়ে সাজিয়েছেন বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়।
1: আসলে আপনি এই খবরটা, আমি এই খবরটা এখনো আমি পাইনি, কারণ সামাজিক যে মাধ্যম আছে, কারণ সকালবেলা অনলাইন হইনি, সময় পাইনি, টিভি বা মোবাইল কোনো কিছুর সঙ্গে আজকে এখন পর্যন্ত সংযোগ আমার হয়নি, ডিরেক্টলি ডিউটিতেই চলে এসেছি, যার জন্যে এখনও পর্যন্ত কিন্তু খবরটা আমি জানি না। এই প্রথম আপনার কাছ থেকে আমি শুনলাম এবং শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কারণ আমার মানে মনটাই খারাপ হয়ে গেল এই কথাটা, এই এই দুঃসংবাদটা পেয়ে, এটা যদি ঠিকই হয়ে থাকে। কারণ
0: আমি ফেসবুকে দেখলাম, তো ফেসবুকের তো যাই হোক খবর কিন্তু সত্য হয় না,
1: যাই হোক, হ্যাঁ,
0: তারপর আমি সার্চ করলাম,
1: তো
0: দেখলাম যে উনার মৃত্যু দিবস 8 অক্টোবর 2026।
1: যাই হোক, আমাদের আকাশবাণী থেকেও নিশ্চয়ই খবর যখন প্রচার হবে এটা আমরা পাব, আমাদের কাছে খবর আসবে। এবং এই কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমার, কারণ নানা পাটেকর আমার একজন পছন্দের অভিনেতা এবং অত্যন্ত মেধাবী একজন অভিনেতা, এবং ওনার হৃদরোগে আক্রান্ত হয়ে আপনি বলছেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার এই সময়টাতে যাওয়ার কথা ছিল না, আরও অনেক দিন আমাদের মধ্যে থেকে তার কাজ দেবার কথা ছিল, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা বঞ্চিত হলাম, তার বিকল্প কেউ হবে না, এরকম একজন শক্তিশালী অভিনেতার বিকল্প আর কেউ হবে না, উনি অন্যরকম একজন,
0: পছন্দ করেন না এমন মানে কি বলবো,
1: পর্দায় তার উপস্থিতি
0: মানে সিনেমা প্রেমী তো আরো হয়ই না,
1: পর্দায় তার উপস্থিতি, তার যে ডায়লগ ডেলিভারি যেগুলো বা তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আসলে আমরা নায়ক বলতে যা বুঝি, হিরো বলতে যা বুঝি, মানে চেহারা ছবিতে দেখতে, তিনি সেরকমটা ছিলেন না, না থেকে শুধু অভিনয়ের গুণে তিনি নায়কের স্থানটা দখল করে নিয়েছিলেন, এবং তার বিকল্প খুব কমই আছে, একজন প্রতিবাদী চরিত্রে তিনি সবসময় থাকতেন প্রায় ছবিগুলোতেই, অনেক সময় তিনি মানে ভিলেন ক্যারেক্টারও করেছেন বিভিন্ন কিছুতে, কিন্তু তার প্রতিবাদী চরিত্রটা আমাদের কাছে প্রকট হয়ে রয়ে গেছে আজও। তিনি যদি সত্যি সত্যি চলে গিয়ে থাকেন বা গেছেন আমি ঠিক এখনও জানি না, এগুলো অনেক খবর থাকে, আমাদের কাছে খবর এলে পরে আমরা পুরো শিওর হয়ে যাব, তো শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি, দেখা যাক। ঠিক আছে, আমি পাঠাচ্ছি
0: গানটা, কি বলবো, আপনাকে নিয়ে শুনবার এই মুহূর্তে যারা সুরেবেলা শুনছেন সবাই শুনবেন।
1: ঠিক আছে,
0: নমস্কার,
1: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো
0: বলুন।
1: হ্যালো দাদা, আমি ফুলতলা থেকে টন্টিপুর কল্যাপুর ফুলতলা থেকে পিন্টু চিন।
0: আচ্ছা বলুন আপনি।
1: আমি একটা গান শুনতে চাই।
0: হ্যাঁ কোন গানটা?
1: চোখের তলে পাঠিয়ে দিলাম মনের ঠিকানায়। হবে তো থাক, আমার সাথে আছে ঠান্ডা বোটা চিনা বুঝি, আর বুড়ন চোর আর কুমার গাছ থেকে সবাই মিলে গান শুনব।
0: আচ্ছা
1: আপনিও শুনবেন?
0: ঠিক আছে ঠিক আছে,
1: রাখি।
0: হ্যাঁ।

শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। আগামী 2 অক্টোবর মহালয়ার পূর্ণ প্রভাতে প্রতি বছরের মতো এবছরও আমাদের আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে ঠিক ভোর 4টে থেকে প্রচারিত হবে বিশেষ গীতি আলেখ্য মহিষাসুর মর্দিনী। দেবীপক্ষের সূচনা লগ্নে এই বিশেষ অনুষ্ঠান শুনতে আপনারা যেন ভুলবেন না। মহালয়ার পূর্ণ প্রভাতে ঠিক ভোর 4টে থেকে প্রচারিত হবে আমাদের আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে মহিষাসুর মর্দিনী। জানিয়ে দিলাম আমাদের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণাটি।

0: নমস্কার স্যার, আমি লুগাবাই কলেজের কাজল মালাকার বলছি।
1: বলুন।
0: কেমন আছেন স্যার?
1: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
0: আপনাকেও দুর্গাপূজা উপলক্ষে ভালোবাসা শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে যারা আছেন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানাই।
1: শুভেচ্ছা আপনাকেও। বলুন, কি শোনাবো আজকে?
0: স্যার একটা কথা বললি যে
1: কি গান শুনবেন, কি গান শুনবেন প্রথম বলুন।
0: আজকে একটা গান শুনবো, দিয়ে
1: হ্যাঁ
0: বলিদান ছবির একটা গান
1: হ্যাঁ
0: রাখি দিন।

0: বলিদান ছবি থেকে কোন গানটা?
1: বলিদান ছবি থেকে যে কোনো একটা গান হলো হবে স্যার।
0: ঠিক আছে, বলুন কি বলতে চাইছিলেন আপনি?
1: বলছিলাম যে কালকে আমি কল করেছিলাম ছবিবেলাতে, তারপর আমি কথা বললাম সুনিতা ম্যাডাম, তার সঙ্গে কথা বলতে বলতে আমার লাইনটা কেটে গেছে। বাবাকে মতো করে ফিল্মের গান শোনার জন্য কল করেছিলাম, সে কথা বলতে বলতে লাইনটা কেটে গেছে, তারপর আমি দ্বিতীয়বার কল করেছি। সে আজকে প্রথমে না দিয়ে যেমন শ্যামজিৎ ভাই কল করেছেন, কল করে বললেন যে আমি কালকে দুইবার কল করেছি, তার জন্য আমি কই গানটা কালকে আমি শুনতে পারছি না, আমি লাইনটা কেটে গেছি। তার মানে আমার মনে একটা খুব একটা খারাপ লাগে।
0: না না, শুনুন, আমি বলি, শুনুন, আমি আপনাকে বলি। প্রেমজিৎবাবু বলেছেন, জহরবাবু এটা প্রসঙ্গটা বলেছেন, সবই ঠিক আছে। ব্যাপার হচ্ছে কি, আপনি যখন কথা বলবেন তখন তো আর গান শুনবেন না, যখন আপনি কথা বলবেন তারপর গানটা প্রচারিত হবে রেডিও সেটে বা আকাশবাণী থেকে প্রচারিত হবে, যে কোনো ডিভাইস থেকে আপনি সেটা শুনবেন। হ্যাঁ, তো কথা, গানের রিকোয়েস্টটা আপনি যখন পাঠিয়ে দিয়েছেন, তারপর মানে দ্বিতীয়বার কেন ফোন করেছেন আবার আপনি?
1: দ্বিতীয়বার আমি তো আমার মোবাইলটা স্যার সুস্থ হয়ে গেছিল, তার জন্য
0: যাই হোক,
1: তার জন্য আমি বলুন স্যার।
0: হ্যাঁ না, যাই হোক, কারণ দ্বিতীয়বার ফোন করলে কি হয়, আরেকজন শ্রোতার যে সুযোগটা এটা নষ্ট হয়ে গেল, এই হচ্ছে গিয়ে ঘটনা, তার জন্য তারা বলেছেন। যাই হোক, আমিও তো বলেছি আমার মতো করে, তাতে করে নিশ্চয়ই সমস্যার সমাধান ইতিমধ্যে হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো যখন আপনাকে একটা কথা বলি, আপনাকে না সবাইকে বলছি, আপনারা যদি গানের রিকোয়েস্টটা বলে দিতে পারেন কথা বলতে বলতে, যদি কখনো লাইন কেটে যায় তাহলে দ্বিতীয়বার ফোন করার আর দরকার নেই, কারণ অনুষ্ঠান তো আছে, এর পরদিন তার পরদিন আরও অনুষ্ঠান অনেক আছে, তখন কথা বলবেন যদি কিছু বলার থাকে বিশেষ কিছু, তাই না? তো এই হচ্ছে ঘটনা। তো হয়েছে কি, কালকে তাদের তাদের বক্তব্য অনুসারে আমরা এটা জানতে পেরেছি যে আপনি প্রথম যে রিকোয়েস্টটা করেছিলেন এটা বাজানো হয়েছে, কারণ উপস্থাপিকা যিনি ছিলেন তিনি জানতে মানে বুঝে গিয়েছিলেন আপনি কোন গানটা শুনবেন, এরপর নাকি আপনি আবার দ্বিতীয় আরেকটা পছন্দের কথা বলেছেন, তাহলে কি হলো, দুটো পছন্দ হলো?
1: তার জন্য আমি গানটা আমি শুনতে পারছি না, ঠিক আছে, তার জন্য আমি আমার মোবাইল সুস্থ হয়েছিল, তারপরে আর জন্য মোবাইল দিয়ে কল করেছিলাম।
0: না না,
1: মোবাইলে তো রেডিও আছে, আমি রেডিও চালাইয়া আমি শুনতে পারি গান, গানটা আর যে কোন গান কোন সময় চলে যায়, আরেকজনের মোবাইল গান আনছি, এটা তো রেডিও না এফএম নাই আর, তার জন্য আমি এটা শুনতে পারি না স্যার।
0: যাই হোক, যেহেতু আপনি অনুষ্ঠানে ফোন করেন এবং অনুষ্ঠান শোনেন, তার জন্য আপনাকে মোবাইলের বাইরে গিয়েও রেডিও বা আকাশবাণী থেকে প্রচারিত অনুষ্ঠান শুনবার জন্য অন্য একটা ডিভাইস আপনাকে কালেকশন করতে হবে, ঠিক আছে? আরেকটা বিকল্প মাধ্যম আপনাদের করতে হবে, যে মোবাইল থেকে ফোন করছেন সেটাতে অনুষ্ঠানও শুনবেন, এটা তো একসঙ্গে হয় না, যার জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। তো এই অবাঞ্ছিত সমস্যাগুলো এড়িয়ে যাবার জন্য আরেকটা বিকল্প শোনার একটা মাধ্যম আপনাকে খুঁজে নিতে হবে বা ব্যবস্থা করতে হবে, এবং আজকালকার যুগে দাঁড়িয়ে এরকম একটা ডিভাইস কালেকশন করা আমি মনে করি না যে খুবই কঠিন কোনো একজন মানুষের জন্য, খুব স্বল্প দামেও এটা পাওয়া যায়। না, যাই হোক, শ্রোতারা যারা বলেছেন তারাও কিন্তু ভুল কিছু বলেননি, আপনিও ভুল নন, তারাও ভুল নন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ছেড়ে দিন, আপনি ভবিষ্যতে এই বিষয়ে সচেতন থাকবেন এই আশা ব্যক্ত করছি, আপনিও আমাদের শ্রোতা, তারাও শ্রোতা, প্রত্যেকে আমাদের কাছে সমান, ঠিক আছে? আপনি, হ্যাঁ, আপনারা তিন ভাই ফোন করেন, খুব সুন্দর করে কথা বলেন, আপনারা খুব ভালো শ্রোতা, রেডিও শোনেন, আপনাদের কথা আমাদের মনে সবসময় থাকে, তার জন্য আপনাদের কাছ থেকে আমরা আরও ভালো কিছু আশা করি আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনুষ্ঠান শুনুন আপনিও, কারণ আপনাদেরকে দেখে নতুন নতুন অনেক শ্রোতারা শিখবে কী করে ফোন করতে হয় না করতে হয়, এর জন্য ফোন করবেন, এবং এই বিষয়ে আমি যা বললাম নিশ্চয়ই আপনার মনে থাকবে, আপনি চেষ্টা করবেন এই সমস্যাটা সমাধান কী করে করা যায় সেটা,
1: ঠিক আছে? আর বললাম,
0: হ্যাঁ না, বলেছেন ঠিক আছে, আপনি রেডিও যদি না থাকে একটা শোনার ব্যবস্থা করুন, ঠিক আছে? আপনি যদি ফোনে ব্যস্ত থাকেন, আপনার বাড়ির অন্য মানুষরা তো শুনতে পারবে যে ওই গানটা বাজানো হলো কি না, আপনি হয়তো ব্যস্ত আছেন ফোনে বা কিছুতে, এই ব্যাপার আর কি, ঠিক আছে, ভালো থাকবে,
1: আপনি ভালো থাকবেন,
0: হ্যাঁ।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা,
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা,
1: দাদা ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: আর আগাম পুজো
0: হ্যালো,
1: নাই?
0: হ্যাঁ শুভেচ্ছা আপনাকেও।
1: আর দাদা আমার গান শোনাবেন, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি।
0: আচ্ছা,
1: দাদা হবে তো?
0: দেখছি আমি পাওয়া যায় কিনা। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি,
1: হ্যাঁ হ্যাঁ
0: কার কণ্ঠে বলছেন আপনি?
1: শ্রীকান্ত আচার্য।
0: না না, এটা তো আমি এখানে দেখতে পাচ্ছি, এটা ইন্দ্রনীল সেনের কণ্ঠে।
1: ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি ভুলে গেছি, ইন্দ্রনীল সেনের কণ্ঠে।
0: হ্যাঁ সেটাই, এটা
1: আর
0: ইন্দ্রনীল
1: দাদা
0: সেনের।
1: একটা কথা বলছি, এই যে এই আপনাদের এত ভালো অনুষ্ঠান হয়, এরকম আলতু ফালতু এরকম কোন লোক এসে অনুষ্ঠানের মান সম্মানটাই নষ্ট করে দিচ্ছে, এগুলোকে এড়িয়ে চলবেন দাদা।
0: না না শুনুন, ব্যাপার হচ্ছে গিয়ে আলতু ফালতু কথাটা আমি মানে এখানে আমি নিচ্ছি না এটাকে আমি, কারণ দেখুন প্রত্যেক শ্রোতাই কিন্তু আমাদের কাছে ইম্পর্ট্যান্ট।
1: হ্যাঁ
0: তিনি যে কোনো ঘরানার হতে পারেন, তো ব্যাপার হচ্ছে গিয়ে কি মানে অনেকে হয়তো বুঝেন না এই জিনিসগুলো, সিরিয়াসলি অনুষ্ঠানকে নেন না, অথবা মানে অনেক কিছু থাকতে পারে, তো তার জন্যে আমরা তো কাউকে এড়িয়েও চলবো না বা কিছু না, সবাইকে আমাদের এখানে স্বাগত জানাই। এখন যিনি তার নিজের কর্মকাণ্ড, তার বিহেভিয়ার, সমস্ত কিছু দিয়ে তিনি কতটা ভালো শ্রোতা হয়ে উঠতে পারবেন, এটা তার বিষয়, ঠিক না? তো এখানে আপনি এই যে আপনি ফোন করেছেন, আমি তো দেখতে পাচ্ছি না আপনি ফোন করেছেন কোন জায়গা থেকে, এখন কথা বলতে বলছি বলে আমি বুঝতে পারছি আপনি পশ্চিমবঙ্গ থেকে কথা বলছেন, তো সেটাই আর কি। তো সবাই যদি নিজে নিজে সচেতন হন তাহলে কি আর মানে বলার আছে, আপনি ঠিকই বলেছেন এ সমস্ত।
1: আসলে কি বলুন তো দাদা,
0: হ্যাঁ
1: অনেক বন্ধুরাই তো অনুষ্ঠানে ফোন করছেন, এবং এতক্ষণ ধরে যদি মানে কথা প্রসঙ্গে বলতে থাকেন,
0: হ্যাঁ
1: তারা কিন্তু লাইনে আসতে পারবেন না।
0: ঠিকই বলেছেন, আপনার বিরক্তির কারণটা একদম জেনুইন কারণ আপনি বলছেন।
1: সময়টা নষ্ট হচ্ছে, 1 ঘন্টা সময় যেহেতু।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এই কথাগুলো আসলে তো হয়, কিন্তু হয়েছে কি আমাদের সঙ্গে যেহেতু যোগাযোগের এই এটাই মাধ্যম, তার জন্যে মানে হয় কি ওই এখানেই সমস্ত কিছু আর কি, রাগ অভিমান অভিযোগ অনুযোগ সমস্ত কিছু এখানেই বলে দেন।
1: আর একটা আমি আগে এই একটা ফোনই শুনতাম আর ফোন করতাম, কিন্তু এখন মানে একটা আর একটা আমি একটা কিন্তু ডিভাইস নিয়ে নিয়েছি।
0: হ্যাঁ।

0: এটা এটা বললাম তো, এটা সম্ভব নয় তো, ফোন থেকে শুনবেন
1: হ্যাঁ,
0: করবেন কি করে সম্ভব হবে বলুন তো দেখি।
1: একটা ফোন থেকে শোনা আর একটা ফোন থেকে ফোন করা একটু অসুবিধা হয়।
0: হ্যাঁ সেটাই, এবং
1: ঠিক আছে
0: সময়,
1: দাদা,
0: হ্যাঁ ঠিক
1: নমস্কার,
0: আছে
1: ভালো থাকবেন।
0: ঠিক আছে, হ্যাঁ সময়ের প্রতি ধ্যান রাখতে হবে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি, শুনুন।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার নেবেন দাদা,
0: নমস্কার, বলুন।
1: আমি কৈলাস হস্তান্তিপ থেকে বরং সুতোদার বলছি।
0: আচ্ছা
1: তো দাদা, আজকে তো গান শুনিয়ে দিন আমাকে। গানের লাইন কেন হলো, চল চরণ দুলি ছাড়া চাই না কিছু আর।
0: আচ্ছা,
1: আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দাদা, আপনিও শুনবেন।
0: আচ্ছা
1: ঠিক আছে দাদা, রাখছি, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: আর অবশ্যই ভালো আছেন আপনারা সবাই। আর অবশ্যই এত সময় ধরে আমি ট্রাই
1: আচ্ছা,
0: করছি,
1: কি গান
0: ট্রাই
1: শুনবেন,
0: করতে
1: গান
0: করতে
1: শুনবেন
0: পারলাম।
1: বলুন।
0: হ্যাঁ, গানের পছন্দটা
1: হ্যাঁ
0: বলিনি, গানটা হলো এরকম,
1: হ্যাঁ,
0: বাঘ, ছবির নাম হলো বাঘ বন্দি খেলা, গানটা হলো এরকম, সিনেমা মানে অ্যাকশন শুরু, ভিলেনের আক্কেল গুড়ুম, তুরুপের তাসটা হিরোর কাছে, হিরোইনের নেই ঘুম, এরকম সিনেমা মানে অ্যাকশন শুরু, ভিলেনের আক্কেল গুড়ুম। এটা অবশ্যই গিয়েছেন, ঠিক মনে করতে পারছি না ছবি গায়ক বোধ হয় নতুন গায়ক হবেন।
1: আচ্ছা,
0: আর একটা কথা বলি যে এখন সত্যি মানে আমাদের আকাশবাণী কৈলাসহরে ফোন তা ইন করতে অনেকটা কৃচ্ছ সাধন করতে হচ্ছে, আদা জল খেয়ে লাগতে হচ্ছে। যাই হোক, একেবারে পরে পেয়ে গেছি, তো কিছু বন্ধুদের নাম

0: না বললে হয় না। তো প্রথমে আমার প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী, তারপর সুমন মুহুরী, বিশ্বজিৎ পাল, তারপর সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর আছেন আমাদের নাসির ভাই, আর অম্বালিকা ভট্টাচার্য, আর দেবজিৎ দাস, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। তো ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: আচ্ছা, নমস্কার।

জনকবাবু যেটা বলেছিলেন, এই গানটা আমি এই মুহূর্তে খুঁজে পাইনি। এটা নতুন বাঘবন্দি খেলা ছবি হয়েছে একটা কিনা আমি জানি না, নতুন গায়ক বলছেন, তিনি নিশ্চয়ই নতুন কোনো ছবি এই নামে হবে। আমি আরেকটা শোনাচ্ছি, এটা পুরনো বাঘবন্দি ছবি খেলা, এই ছবি থেকে উত্তম কুমার অভিনীত, এই গানটা শোনাচ্ছি। আর এখন সময় ফুরিয়ে যাচ্ছে, আরও বেশি সময় নিয়ে খোঁজার যে সময়টা হাতেই নেই, নিশ্চয়ই অন্য আরেকদিন এই অনুরোধটা যদি আমরা খুঁজে পাই তাহলে শোনাতে পারবো। আজকে শুনুন পুরনো বাঘবন্দি খেলা ছবি থেকে এই গানটা।

শ্রোতা বন্ধুরা, সুরের ফেলার সময় একেবারে ফুরিয়ে গেছে। আজকের সুরের ফেলাতে কারিগরি সহযোগিতায় ছিলেন মানিক মিয়া, সংকল্প দাস এবং সুদীপ শর্মা। কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব এবং গোটা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রবাল ভট্টাচার্য। আগামী পর্বের অনুষ্ঠানে আবারও কথা এবং সুরে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ফোন করেছেন ধন্যবাদ, করতে পারেননি চেষ্টা করেছেন অথবা অনুষ্ঠান শুধু শুনেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে উঠছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নমস্কার।

এখন শুনছিলেন লাইভ ফোনের অনুষ্ঠান সুরের পালা, আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এবারে আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শব্দ সুর উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান, 12:30 একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গান শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে। 1:30 বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে। 1:40 মাতৃবন্দনা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। 2:00 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। 2:15 ছড়ার গান। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি।

সংবাদ রিলে করে শোনানো হবে পর্যায়ক্রমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, এর অবহিত পরেই সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে ৬টায় শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থী, ৭টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে কব্বরক অনুষ্ঠান, ৭:৩৫ বাংলা সংবাদ এবং ৭:৪৫ আবার পড়ছি, ৭:৩৫ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপর ৭:৪৫ কক্সবাজার সংবাদ এবং ৭:৫৫ স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ৮:১০ শুনবেন অনুভব হিন্দি ছবির গানের অনুষ্ঠান, ৮:৩০ মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, ৯টা ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে, ৯:১৫ গাজল, ৯:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ১০টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ১০:১০ রবীন্দ্রসঙ্গীত, ১০:২০ ইংরেজি সংবাদ বিশ্ব ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ১০:৩০ পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং ১০:৩৫ অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম। আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

আকাশ মানে কৈলাসহর। শুরু হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর। এতে আজকে শুনবেন মণিপুর রাজ্যের গান।

উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুরে। এতক্ষণ শুনছিলেন মণিপুর রাজ্যের গান, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে শুনবেন বন্ধন ছবি থেকে নেওয়া গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়েছেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি।

একই হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন বন্ধন ছবি থেকে নেওয়া গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ হিন্দি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, আকাশবাণী কৈলাসহর। এখন শুরু হচ্ছে ছায়াগীতি, বাংলা ছবির গানের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আজকে শিল্পী শ্যামল মিত্র। প্রথমেই শোনাব শখের চোর ছবি থেকে নেয়া গান।

চানা চুর গরম, বাপু চানা চুর গরম, আই কম বাই কম তাড়া তুড়ি যদুর মাস্টা শ্বশুর বাড়ি রেল কম জমা জম পাপিছলে আলুদা।

এই চানা চুর টাটকা ভাজা, হাতে গরম খেতে তাজা। এই চানা চুর টাটকা ভাজা, হাতে গরম খেতে তাজা। ছেলে বুড়োর পেটে রোগে যে একদম বম। এই কুরকুর চুরচুর মুড়মুড় চানা।

0: ওই একজন কর্মর বুদ্ধি সাবার করছে, ওই আর একজনের জিভে যে জল ঝরছে, তাই মজাতে দুনিয়া হাসে, তাই মজাতে দুনিয়া হাসে।
1: কোম্পানি বলে ভাই লুক এট দিস, লুক এট দিস, লুক এট দিস প্লিজ।

শুধু কেন যেন দেখে তাই আমার চোখে জল আসছে, জানি তার দশা দেখে যাচ্ছে এখানেও সকলেই হাসছে, শুধু কেন যেন দেখে তাই আমার চোখে জল আসছে, এমনি কপাল ভাই চিরকাল, এমনি কপাল ভাই চিরকাল, থাকতে পারে না তো হার গিজার গিজার গিজ প্লিজ।

বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতিতে এতক্ষণ শুনছিলেন শ্যামল মিত্রের গাওয়া বিভিন্ন বাংলা ছবিতে গান। আজকে শুনলেন সচিমার সংসার, নয়া মিছিল, হঠাৎ দেখা, দেড়শো, খোকার কাণ্ড, এ জহর সে জহর নয়, চেনা মুখ এবং মায়ের আশীর্বাদ ছবি থেকে নেয়া গান। আকাশবাণী কৈলাসহর। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলেছেন, দক্ষিণী বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আইএফএ শিল্ডের ফাইনালে বিভ ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম পর্বে উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া 4 দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল যোগাযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ, বা সীমাহীন পরিসরের প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষেরও বেশি বেস স্টেশন রয়েছে।
1: 2022 में इसी मंच से हमने देश में 5G की शुरुआत की थी। फिर 2023 में मैंने बताया था कि भारत कैसे 5G रोल आउट से 5G रीच आउट की दिशा में आगे बढ़ रहा है। और आज हम सभी देख रहे हैं, देश के हर जिले तक 5G कनेक्टिविटी पहुंच चुकी है। आज 5.5 लाख से अधिक बेस स्टेशन भारत में है, जहाँ से 5G नेटवर्क ऑपरेट कर रहा और मोबाइल इंटरनेट स्पीड 2022 की तुलना में 10 गुना बढ़ी है।
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, প্রযুক্তির সুবিধা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য। 5G পরিষেবার দ্রুত প্রসারে টেলিকম শিল্পের সঙ্গে যুক্ত সকলের অবদানের প্রশংসা করেন তিনি। বর্তমানে ভারতে 55 কোটি 5G ব্যবহারকারী রয়েছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই সম্মেলনে বিশ্বের 100টিরও বেশি দেশ থেকে 1.5 লক্ষের বেশি অংশগ্রহণকারী, 500 বেশি প্রদর্শক এবং 600টি স্টার্টআপ সংস্থা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত রয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা জিএসটি সংক্রান্ত জটিলতা কমানো, কর জমার প্রক্রিয়া সহজ করা এবং ছোট ব্যবসায়ীদের উপর থেকে কর সংক্রান্ত বোঝা কমাতে পাঁচ দফা সংস্কারের প্রস্তাব পেশ করতে পারে কেন্দ্র। এর মধ্যে রয়েছে চালানের স্বয়ংক্রিয় মেলবন্ধন, নথিপত্রের ঝামেলা কমানো এবং ছোট করদাতাদের রিটার্ন জমার সংখ্যা হ্রাস। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পরিষদের 56তম বৈঠকে সাধারণ মানুষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বার্থে করের হার পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে আজ ভারতীয় বায়ুসেনা আইএএফ এর 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় বায়ুসেনার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতির সর্বোচ্চ মান বজায় রেখে দেশের প্রতি দৃষ্টান্তমূলক সেবা প্রদান করে আসছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। এবছরের বায়ুসেনা দিবসের মূল ভাববা অব্যর্থ, অপ্রতিরোধ ও নিখুঁত। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনার আধুনিকীকরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। বায়ুসেনা দিবসে দেশের সাহসী বায়ুসেনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর সি কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক জানান, সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রস্তুত। 30টি বন্ধুত্বপূর্ণ দেশের 32 জন পর্যবেক্ষক SAR-X-26 মহড়া প্রত্যক্ষ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই অক্টোবর চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, আম্মা সমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়াও কোয়েম্বাটুরে 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পুনামালিতে প্রধানমন্ত্রী একটি রোড শোতে অংশ নেবেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ, সঙ্গীত বিশেষজ্ঞ ইলিয়া রাজার একটি সঙ্গীত গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন করবেন তিনি। স্মার্ট মিটারকে নতুন ধরনের একটি প্রযুক্তির ব্যবহার হিসেবে বিবেচনা করলেই হবে না, বরং গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার মেলবন্ধনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে হবে। নতুন দিল্লিতে মিটারিং ইন্ডিয়ার 11ম সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব শশাঙ্ক মিশ্র বলেন, ভারতে বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটালাইজেশনে স্মার্ট মিটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের মোট গ্রাহকের 20% স্মার্ট মিটার ব্যবহার করছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দীর্ঘদিনের অংশীদার এবং দক্ষিণী বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা স্বাস্থ্য, কৃষি, ওষুধ শিল্প, খনি প্রতিরক্ষা, রেলপথ ও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। তিন দেশ সফরে তিনি এখন ঘানায় রয়েছেন। জয়শঙ্কর বলেন, উভয় দেশই প্রায় একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এবং দক্ষতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে তারা একে অপরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। তিনি ভারতের আয়ুষ্মান ভারত, কৃষকদের জন্য গৃহীত কর্মসূচি ডিজিটাল ইন্ডিয়া ও স্টার্টআপ ইন্ডিয়ার পাশাপাশি ঘানার আকরা রিসেট, ফিট ঘানা এবং 1 মিলিয়ন কোডার্স উদ্যোগগুলির কথা তুলে ধরেন। দুই দেশ কৃষি গবেষণা ও শিক্ষা, জীববৈচিত্র্য, বৈজ্ঞানিক গবেষণা এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন চুক্তি বিনিময় করেছে। ভারত অভিযোগ করেছে, সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান দ্বিচারিতা করছে। একদিকে যখন ইসলামাবাদ জেইশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খবর দিতে পারলে পুরস্কারের ঘোষণা করছে, অন্যদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সব ধরনের সহায়তা করছে তারা। 9/11, 26/11 পহেলগাঁও।

0: হামলার কথা সারা পৃথিবী মনে রেখেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরি পাকিস্তানের সমালোচনা করে সন্ত্রাসবাদের মদতদাতা এবং তাদের যারা আর্থিকভাবে সহায়তা করছে এদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
1: Pakistan glosses over its state support for terrorism by announcing enhanced rewards for apprehending UN-listed head of Jaish-e-Mohammed terrorist and mastermind of several attacks against my country, Masood Azhar. The world is aware of Pakistan's financial support to terrorism, as also the FATF plenary meeting coming up soon. Yet, we also remember that just a few months ago, Pakistani representatives used this forum to call the Jaish-e-Mohammed a defunct organization.
0: প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ বিকেল চারটে পুনের কাছে ডনজেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। মহারাষ্ট্র সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রসঙ্গত, ডনজেতে এই অভিনেতার একটি খামার বাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নানা পাটেকর ছিলেন এক অসাধারণ শিল্পী যিনি বিভিন্ন চরিত্রের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। গুজরাট সহ ভারতের জল ব্যবস্থাপনার বিবর্তন নিয়ে গতকাল বেঙ্গালুরুতে IIM-এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। জলশক্তি মন্ত্রকের সচিব অশোক কুমার মীনা বলেন, জনসাধারণের অংশগ্রহণ, ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাম পঞ্চায়েতের সক্রিয় ভূমিকা জল ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। ইস্টবেঙ্গল 29 বার এবং মোহনবাগান 22 বার এই শিল্ড জিতেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে শুরু হয়েছে GST কাউন্সিলের 57তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন।

বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান মাতৃবন্দনা অনুষ্ঠানে।

0: এতক্ষণ ছড়ার গানের অনুষ্ঠানে শুনছিলেন ছোটদের দ্বারা পরিবেশিত নজরুল গীতি, আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: सदाबहार नगमे ये कार्यक्रम आप सुनेंगे बस खुशी पलों में।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: গর্গ গৃহস্থির আসরে দাদা, আমরা এটা কোন গ্রামে আইছি? এটা
1: এটা হিদলি বস্তি হয় মনে বলি।
0: মনে বলি হিদলি বস্তি। আচ্ছা, তো মোটামুটি খেত কৃষি লইয়াই আসুন।
1: হয় মোটামুটি আছি।
0: আচ্ছা, তো এমনি বর্ষা বর্ষাকালীন সবজি আপনার খেতে খেতে আসিল?
1: ওই তো আছিল, রামাইট আছিল, জিঙ্গা আছিল, শশা, মুকি, ওটাই আছিল।
0: আচ্ছা, তো
1: মরিচ।
0: আচ্ছা, মরিচও আছিল। তো মরিচ যে রয়েছিল, এটা কেটে মরিচ রয়েছিল বা কেমন?
1: সময়া
0: সময়া মরিচ রয়েছিল। আর মুখি
1: মুখিও মুখিটা বাদেই আসিল, আর দুটা মিষ।
0: আচ্ছা আচ্ছা, তো এই যে মুখি যে আপনি যে লাগাইছেন, এটা তো মোটামুটি মুখি হইতে তো বেশ সময় লাগে।
1: হ্যাঁ, মুখি প্রায় 6 মাস লাগে।
0: আচ্ছা, 6 মাস লাগে যায়।

0: তো এটার বিসি কিতাব রাখে দিস নি, আগামীতে আবার রাখবে? আচ্ছা, তো কিছু বিক্রি করতে পারছেন নি?
1: এবার গতবার বেশি আসিল না, ভালো বেশি বেশি না দেখে বেশি বেশি হারি চলে।
0: আচ্ছা আচ্ছা, যাই হোক, এটাও কোনো মানে
1: এবার বেশি রাখছে না, 9-10 জন পরিবারের কাহিনিটাই তো বড়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটাই। আচ্ছা, আর বীজের কারণে এবার আপনি
1: কম পড়েছে,
0: কম হয়েছে এবং
1: এবার বেশি রাখছি,
0: বেশি রাখছেন, এটা সবই বাজাই জানি
1: না, দুটা মিক্সড আছে,
0: মিক্সড আছে। আচ্ছা,
1: মুম্বাই আর বাজাই।
0: আচ্ছা, তো মোটামুটি আপনার দেখলাম আপনি ওই যে মুখি করছেন, হইলা জিঙ্গা করছেন, বা এখনো যে আমরা যে বাজারে যে জিঙ্গা দেখি, এই জিঙ্গাটা তারা কোন সময় লাগাইছে?
1: এটা তখন তো সবজি সবই দেখা যায় 12 মাস হলে।
0: হ্যাঁ,
1: আগে তো 12 মাসই একটা আজি সবাই আসছিল, ও দেখা যায় অকল্ডি 12 মাস বলে আর অকল্ডি জমা রয়।
0: আচ্ছা,
1: এটা এমন একটা ব্যবসা নাই,
0: অথচ দেখুন এখন তারা কিন্তু খুব দাম পাইতেছে, খুচরা বেচলেও কিন্তু 100 টাকা। আর পাইকারি বেচলে নাইলেও তো 100 টাকা, যখন খুচরা পাইকারি নাইলেও তো আপনার
1: 70
0: তো উইবই। তো আগে আমরা এটা কইতাম না যে মোটামুটি ধরুন বর্ষার বর্ষার সবজি এটা,
1: দেখা যায় এমনি 6টা ঋতু আছে, কিন্তু দেখা যায় 2 ঋতু, 6 মাস শীত আর 6 মাস গরম।
0: বা এমনি যদি ধরুন যদি এটাও কমে গেলে আর শীতও তো কমে গেছে, ওখান তো দেখা যায়
1: গরমই বেশি,
0: গরমটাই বেশি,
1: বৃষ্টি বেশি।
0: আচ্ছা, তো আমি এখানে আমি দেখলাম একটা ট্যাঙ্কির মতো, এটা কিতা কোনো কিছু সারের কিতা কিছু আছে?
1: আসিল মানে এখন স্বাস্থ্যের লাগি ভারী না দেখিয়া বন্ধু, আগে সারের লাগি সরকার থেকে পাইছিলাম,
0: এটা বার্মি কম্পোস্ট। আচ্ছা,
1: তো এটা বিক্রিও করছি। হ্যাঁ, লাভও পাইছি,
0: মানে সার খুঁজিরা আপনার বিক্রিও করছে। আচ্ছা আচ্ছা, তো এটা কবে থেকে এটা বাদ দিলাইছেন?
1: আজকে বছর 2 বছর পড়ছি থাকি, আর এখন কোনটা নাই, আর এটা পয়সা দিয়ে করিয়া করা উঠছে
0: না, এটা তো নিজে না করলে তো এটা কেমনে হইব,
1: অমনে নিজের গরুর গোবর রাখি।
0: আচ্ছা, বা এমনি যে আপনি যে ক্ষেত যে চাষ করেন, এটা কি তার সার ব্যবহার করেন?
1: না, আমার সার পড়ে না, আমার গোবর আছে, গরু পাত্র ওটা আছে, আমি আরো উপরন্তু গোবর বেশি
0: গরু বেচতে পারেন। তো এই যে গরুগুলা যে আপনার যে আছে, আমি দেখলাম সামনে একটা খালা গরু আছে, একটা আপনার লাল গরু আছে, তো এটি কি তো গাই গরু তো বোধ হয়?
1: আমার সবটাও গাই, সব জার্সি আছে 3টা আর দেশি আছে 2টা।
0: তো এ মানে এটারও তো দুধ বুধে আপনার বিক্রি করতে
1: হবে? বিক্রি করে,
0: বিক্রি করে,
1: সব দুধ খাওয়া যাইতো
0: না? না না, এটা ঠিক আছে। কয়টা গরু আপনার দুধ দিতে আছে?
1: দুই এখন বর্তমান দিতে আছে 3টা,
0: 3টা দিতে আছে। তো 3টা হলে তো বেশ আপনার দুধ হয় আমার হিসাবে,
1: ধরো 5-6 লিটার হয়,
0: 5-6 লিটার হয়। তো আপনি 1 লিটার রাখিয়া বোধ হয় বাকিটা বিক্রি করুন। তো এই যে বিক্রি যে করুন, এটা খুবই বিক্রি হবে,
1: এটা আমরা তো বাগানে মনিমুলি বাগান,
0: মনিমুলি বাগানে খুচরাই বিক্রি করলেন না?
1: খুচরা।
0: আচ্ছা, অনেকে তো আবার মনে করেন
1: না
0: ইয়ের দোকানও দেয়
1: না, দোকান না, এটা আমার ফুলা বাড়ি তো বাগানে চাকরি করে, তারাও যাইতে সময় নেই কি বাবুর সাপ আছে তারা নেই।
0: বুঝছে বুঝছে বুঝছে। আচ্ছা,
1: আমার রোগী টাউনেও যাওয়া লাগে না।
0: তো এটার যে আপনার যে মানে দেখভাল কররা বা এই যে গরুর, তার এটা তো মানে অসুখ বিসুখ আছে তখন এটার কোনো সুবিধা আছে নি আপনার?
1: আছে আছে,
0: আপনার এই গ্রামে
1: আছে, এটা চন্দ্রবার সেন্টার আছে,
0: ও সেন্টার আছে।
1: আচ্ছা,
0: অনেক সময় মানে কইলও দিন, তো কইল ভুসি
1: কুড়া,
0: আচ্ছা,
1: তারপরে খের,
0: খের, তো এগুলো তো সবগুলোই তো আপনার কিনতে লাগে?
1: কিনতে লাগে, ওই তো কইলাম না, 10,000 টাকা গেছে আমার এবার খের কিনার, গাড়ি খের নাই, গাড়ি ভাড়া কামলা করছো 10,000 টাকা,
0: মানে এই যে
1: এমনি মাসে আমার ওখানে 4-5,000 টাকা লাগে মানে গরুর তোলে, 6-7,000-8,000 টাকা দিয়ে পাই, খাই যে ওটাই লাভ, আর এমন একটা লাভ নাই তার আর খাড়ি দিয়া খাড়িটা লাভ।
0: আচ্ছা,
1: আর বছর বলে একটা বাচ্চা মিলে ওতে বেচে একটা এবার বেচি 20,000 টাকা, একটা বেচি 10,000 টাকা,
0: মানে এটাই আপনার লাভ পাই?
1: এটাই লাভ।
0: না না, এইটাও তো ঠিক ঠিক আছে,
1: তার তার করছে যদি তারে খাবাইয়া নিজে দুধ খাইলাম, বছর বলে বাচ্চা একটা খাইলাম,
0: প্রয়োজন এটা যদি আপনার যে দামও হয় তো বিক্রি করলেন না, এটা তো ক্ষমতা নয় মানে আপনি এটা দিয়েও একটা একটা ইনকাম করতে পারবেন,
1: ইনকাম আছে।
0: আচ্ছা, বা এই যে তারা যে ওই বর্ষার সময়
1: ওই যে তার গোবর আছে নিজের ক্ষেত দেরাম, ওই যে গতবারও ওই 5 গাড়ি গোবর বেচি, 500-600 টাকা গাড়ি,
0: আচ্ছা,
1: 5 গাড়ি বেচি,
0: তো এটা এটাও তো পাইলা, এটা এটার থেকে তো পাইলা, আর নিজের প্রয়োজনে সার হিসাবে লাগাইলা,
1: বা ওই যে সবজি আমি আমার সবজি বাজারে লিয়ে গেলে আমার ভয় লাগে না, আমি তো সার

0: দিই না, জানি সবাই জানে।
1: তো মানে আপনি ওই জৈব সারই দিয়েই করুন, রাসায়নিক সার দিয়েই আপনি করুন, বা আপনার যে ক্ষেত দেখলাম বা গরুর হতেই হই, এই যে গরুর তো ঘাসের একটা ব্যবস্থা,
0: ঘাসের ব্যবস্থা আছে আমার, প্রায় তিনখানি জায়গা বেড়া দেওয়া আছে,
1: মানে এখানে তো ঘাস চাষ হচ্ছে,
0: ঘাস চাষ লাগে মানে বর্ষা মাসের লাগে, এই যে আশীর খাতি, এরপরে তো মাঠে উদাম খাইব, এছাড়া বাড়ির খানি আছে খাইব,
1: মানে বর্ষার সময় লাগে না,
0: বর্ষা বলতে মানে দুই তিনটা মাস বেশি কষ্ট।
1: তো তখন তো ঘাস আপনি লাগাইছেন নি?
0: গাছ অল্প লাগাইছি, ওই যে দেখেন এটা গাছের গাছ, তো
1: ওই যে ওইটাই ঘোরা,
0: এটা মাছর বাড়ে না, আর আমার তো বল অতিরিক্ত বল থাকায় দেখা যায় মাছে তো অনেক মনে করে ঘুষি
1: আয়, ঠিকই আছে। এইটা তো বোধ হয় কিতা কই জানি, এটার নাম জানি, ভুলে গেলাম
0: এটার নামটা, আমিও ভাবলাম না কিতা একটা ইয়ে কই, এটা মানে গরুর খানি,
1: গরুর খানি মানে এইটাইটাই আপনার খাইটা দিলেন, আর তার সঙ্গে থাকে বোধ হয় আপনার ওই
0: ভুসি কইল কুড়া
1: কুড়া এবং আপনার এই খেরগুলো, খেরগুলোও থাকে। আচ্ছা, তো এইটা ঘোরায় আপনার একটা লাভ হয়েছে কিন্তু, এই যে গাছটা যে আপনার লাগাইছে, হ্যাঁ এটা কিন্তু যখন
0: কিছু নাই তখন কিছু খাটিয়া দিলে হয়,
1: তো এটা তো আপনি মোটামুটি ওই যে খুশিয়ারের মতোই তো আপনি ডাল খাইটা খাইটা আর গেল ওই যে এটা এটা
0: এছাড়া সিস্টেম আছে, গরু ফালা তো কষ্ট আছে, এই যে আমি দেখুন না দুইটা টিঙ্কি করছি, ওই তো খের বেজে রাখছি ঘন্টা দেড়েক, রাখার পরে এই জলটা বাড়িব লাল মানে চার লিটারের মতো, এই জলটা ফালাই দিব, ফালাইয়া আবার যতটা খায় দশ লিটার পনেরো লিটার বিশ লিটার আবার এই খেয়ে দিব ভালো জল দিয়া খাবাইব, আমরা যদি
1: তারও তো যত্ন লাগে,
0: এছাড়া আমরা যদি শুকনা চিরা খাই তাইলে চিরাটা যখন ফুলবো এটা আমরা শরীরের ভিতরের যে জল আছে ওটাই ফুলবো,
1: ফুলবো তখন তো দেখা যাবে ফেট ফুললে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে,
0: ফেটটাও তো দ্রুপ শুকনা খাইলে পরে গরুর মানে ভিতরের জলটা টানে, এছাড়া দুলাবালি থাকে আর এই যে বিজাইয়া দিলে পরে দুলাবালিটা নিচে পড়ি যায়, আর গরিয়ার নিজের শরীরের জলটা টানলো না,
1: টানলো না,
0: বিজা করে খাইলো,
1: বিজা করে খাইলো না, এটা এটা তো ঠিকই আছে, কারণ একটা জিনিস আপনার ফালতে গেলে তার তো যত্ন করতেই লাগবে,
0: যত্ন লাগবে,
1: আর নাহলে তো আপনি পাইতে না, তার সুফল তো আপনি পাইতে না। আচ্ছা, তো মোটামুটি বিভিন্ন ধরনের তার যেমন সমস্যা হয় আপনি ওই স্থানীয় যে আপনার হসপিটাল যেটা আছে এখান থেকে ফাইলেন নিয়ে ঔষধ
0: পাই, না হইলে অন্য অনেক সময় তারা লিখিয়া দেয় কিনে আনি,
1: তো আমি দেখলাম একটা প্লট আপনি একটা রেডি করছেন, এটা কেটে লাগাইতা,
0: আলু লাগাইমু আর টমেটো লাগাইমু কিছু মূলাও লাগাইমু।
1: আচ্ছা, তো অক্ষণ যে এই যে অতিরিক্ত বৃষ্টি, এই বৃষ্টিতে বোধহয় একটু অসুবিধা,
0: অসুবিধা অসুবিধা
1: মানে বিশেষ করে বাস ক্ষেত্রে
0: খুবই অসুবিধা,
1: অসুবিধা হইতেছে, হ্যাঁ আনলে তো অতদিনে বোধ
0: হয়।
1: তো এমনি কিন্তু এই জায়গাটার মধ্যে আপনার তো আপনার জায়গাটা হয়েছে একটা টিলার, টিলার জায়গা, হ্যাঁ অনেক সময় তো জল তো আর আপনার থাকে না,
0: আমার জল তো
1: হয়ে যায় গিয়া। আচ্ছা, তো যার ফলে কিন্তু আপনি এটার সারটাও একটু বেশি প্রয়োগ করতে হয়,
0: হ্যাঁ
1: কারণ জলে তো দুয়েল হয়ে যায় বৃষ্টির জলে দুয়েল হয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি এই জায়গাটার মধ্যে কিন্তু আপনি আলু কিন্তু আগে লাগাইছেন নি?
0: ও আলু লাগাইছি, এটা এগ্রিকালচার অফিসার ইয়া দেখছে, হ্যাঁ তারা ভাবা ভাবা দিছে, কই এত এবলে আলু কিরকম
1: এই জায়গাটার মধ্যে,
0: এই জায়গা বললো স্যার আমার জায়গাতে একটু বলাইছি তারা দেখছে।
1: আচ্ছা, এটা কিটা আলু লাগাইছিলাম?
0: দেশি আলু লাগাইছিলাম,
1: শুধু দেশি আলু, এমনি টিপিএস এটা লাগাইছি
0: না, এটা লাগাইছি না, দেশি লাগাইছি, দেশি আলুটা খাইতে আরাম নিজে খাই,
1: আর যদি অতিরিক্ত হতে বিক্রিও করতে পারবো
0: না, দেশি আলু বড় বেশি বেশি না,
1: তাই এমনি আলু আর করুন না,
0: না এমনি আর আলু করি না, জায়গার তো দরকার, জায়গা তো আমার খুব আহামরি নাই, এমনি জায়গা আছে কিন্তু সব তো টিলা আমার, কিন্তু টিলা সমতল যে তখন হয়েছি তখন বার করছি আস্তে আস্তে সমতল বার করলাম।
1: আচ্ছা, তো মোটামুটি এই যে দেশি আলু যে লাগাইছেন কিরকম হয়েছে ফলন? মোটামুটি
0: না খারাপ না,
1: ভালো হয়েছে, আর এইটার বিস্তে বোধ হয় আপনার কিনে আনতে লাগে না?
0: না
1: বৃষ্টি উঠে গেলে, তো এই যে আলুটা লাগাইছেন কিভাবে এটা সংরক্ষণ করে রাখছেন?
0: এটা মাছা বান্ধিয়া মানে চকরি নিচে মাছা বান্ধিয়া রাখছে,
1: কেন কোনো কিছু দিছেন
0: না? কিচ্ছু দিছি না, দিছি না, কিটা লাগে যদি দেখি পচি যায় কিটা খাইমু, কিছু ব্যবহার করছি
1: অনেকে যেমন শোধন করার জন্য
0: অনেকটা ঔষধ দিয়ে রাখে, আমরা ঔষধ দিই না, যদি দেখি বোঝা ধরছে যে খাইলিমু।
1: আচ্ছা আচ্ছা।

0: ও মানে আপনার টার্গেট এটা, আমি ওষুধ দিতাম না।
1: না
0: হ্যাঁ, যতটুকু যাইতে যতদিন যাইতে পারে যাই কেলো, আর যদি পয়সা ধরি লাতে আমি এটা খাই লিবেন। আচ্ছা আচ্ছা, অনেক হয়তো এটা আবার ওষুধ দিয়া সেই খুব আবার দেখছি মশারি
1: লঠাইও রাখে,
0: লঠাইও রাখে,
1: কলসের ভিতরে আগে মাটির কলস আছিল, অনেকে কলসের ভিতরে রাখতো, এটা বিভিন্ন ধরনের।
0: তাই আপনাকে তো এরকম রাস্তা নেই আগে
1: না, মানে নেটও বাঁধিয়ে রাখছি,
0: নেটও বাঁধিয়ে রাখছেন। আচ্ছা, তো মোটামুটি আর কিছু লাগাইনি কেন মধ্যে বা লাগাইবা? আলু তো আছে,
1: ওই তো আলু টমেটো
0: ফুলকপি এরকম তো কিছু
1: লাগাই, অল্প অল্প লাগাই, খালি গুছ কিছু, সবটাই কিছু চোরাচুরা করি।
0: হ্যাঁ, সব কিছুই আপনার চোরাচুরি চোরাচুরি করুন। তো তো এমনি অনেক সময় তো দেখলাম আপনার, শুনছি আপনার মূলারও আপনার একটা সুনাম আছে, আপনার মূলা বালা ফুলাইন
1: বলে।
0: হ্যাঁ
1: বলে,
0: তো এই এইগুলার তো বিস্তর আর আপনার করে নাই তো,
1: কিনা কিনিয়া লাগে ওনার সময় বিষয়ের কারণে বালা হয় না।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কিনা জিনিস এইটা রাখা আপনার লাগি তো সম্ভব না,
0: সম্ভব না। আচ্ছা, কখন তো মানে কোনো বিজয়ী তো আপনারা রাখুন না বোধ হয়, সব বিজয়ী তো কিনে আনিনি আপনার লাগাইনি?
1: না, লাউটাও ফুলে বা কোমর ইটার বীজ থাকে, থাকে ও তো এবার কোমর হয়েছে, ভালো কোমর হয়েছে,
0: ভালো কোমর হয়েছে, বেচতে পারছেন না, সবই খাইছে
1: বললাম না, নয় দশজন মাসও পরিবারও খাওয়াটা থাকি বেসা বড় হলে
0: না, তা ঠিক আছে। না না, আপনার তো ব্যাপার হয়েছে বেসার,
1: আবার বোঝাইলেও বেসার,
0: বেসার নিয়মটা হয়েছে আপনার
1: অতিরিক্ত হয়ে থাকে।
0: হ্যাঁ, আপনার ফুলফিল হইলে পরে অতিরিক্ত যেটা এটা আপনি বিক্রি করতাম, ওই কথাটা কইছি আর কি। হ্যাঁ, আপনার খালি বেশি নিলে তো আপনার
1: ওই তো, কিন্তু দশজন মাসের পরিবারের সবজি নিজের খাইয়া বেসাটা যে কতটুক রাজেরা ব্যবহার করে রাখতে পারবো,
0: মানে কতটুকু ফসল হইতে লাগবে না, এটা এটা এটা তো ঠিক না, আপনি তো বেচবা তো অতিরিক্ত হইলে বেচবা, তো আর বেচতে বেচতে পারতে না, এটাও ঠিক। ও দেখার মধ্যে আপনার মোটামুটি আপনার গরুর থেকে এখন একটা বেচতে পাররা, মানে গরুর দুধ বেচতে পাররা,
1: সবজিও বেশি, ধরুন মূলা তো আর সবটা খাওয়া যায় না,
0: না
1: মূলা বেশি বা টমেটো বললে টমেটোও বেশি, সবটা সবটা খাওয়া যায় না, আলুও কোনো সময় বেশি, উদ্যমুখী বেশি, এবার কুমুখী ফলাইতাম পারছি না দেখি, আনে মুখীও বেশি, সবটা খাওয়া লাগে না।
0: তো আগামী বছরের জন্য বিস্কিটা মুখী
1: বিস্কিট আছে, কিছু আছে, এখনো উঠাইছি না, এটা ইয় বোম্বাই, এটা আরো আরো মাস তিন পরে উঠাই বিশাল লাগিয়ে রাখছি,
0: ওইটা শুধু বিশাল লাগিয়ে রাখছো? আচ্ছা আচ্ছা, মানে এটা অনেকে তো আবার দেখছি তুললেও রাখে, আবার অনেক বিশ্রামের মধ্যে রাখে,
1: বিশ্রামের মধ্যে ধরুন মাস দেড়েক আগে তোলা লাগে, নাহলে অনেক সময় লাগাইলে পরে এই বিষটা দিয়ে যে গাছটা উঠিয়া ফসলটা ধরবো, অনেক সময় দেখা যায় অর্ধেক কাজ সিদ্ধ হইব, অর্ধেক কাজ সিদ্ধ হয় না, এটার একটা বিশ্রাম দিলে মাস দেড়েক বা দুই মাস আগে তুলিয়া রাখবো।
0: তো এটা লাগাই, এটা লাগাই মুখী যখন লাগাইতে গেলে তো আপনার সামনে দিয়ে লাগাই পাবো
1: না, মুখী ওইল কি নিয়মে হরার বছরের বাটে মাগো মুখী ফাল্গুনো চকি আর চৈত্রে লতা।
0: মাঘ মাস লাগাইছে মুখী নিয়মের লাগাই মাঘ মাসও লাগাইবার চেষ্টা করুন কারণ এটা মুখী হইতো তো আপনার পাঁচ ছয় মাস লাগে যায় আচ্ছা আচ্ছা মাঘ মাসও লাগাইলেও শ্রাবণ ভাদ্র আগে উঠতো না এর আগে তুললে তো এটা একটু ডিগা হয়ে যায় এমনি যে ওই যে লঙ্কা যে লাগাইছিল এটা কিতা করছেন, সব কিতা করে মানে বিক্রি করছিল নি না?
1: এটা অল্প জায়গা লাগাইছিলাম নিজের কানির লাগে, খারাপ
0: নয় সেটাও ঠিক, বাজারে তো এখন 200 টাকা কেজি লঙ্কার কাছে, 200 টাকা। তো যাই হোক, মোটামুটি আপনি এটা লইয়েই আছেন। আচ্ছা, আরেকটা কথা কইতাম, আপনার এখানে তো অনেকেই তো মানে ধান চাষ করে, আপনি কি ধান চাষ করেন না?
1: আগে করতাম নিজের এখানে, বাকি কি করতাম তো
0: বাকি হয়ে যেত সম্ভব নয়
1: করি
0: নাহলে তো এবার দেখা যায়, এবার তো ভালো মৌসুম দিয়েছে, আউশ যে ভালো ফসল,
1: ফসল ভালো হয়েছে।
0: হ্যাঁ, বা সাইলো তো দেখা যায় এখন তো
1: না, ফসল ভালো
0: ভালো হইব, সাইলো আউশ তো যারা করছে ভালো ফসল পাইছে। আর ওই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা বোধ হয় ধানের লাগে বোধ হয় ভালো হয়ে গেছে
1: না? সব জায়গার ধান লাগে ভালো নাই, টান জায়গার ধান লাগে ভালো,
0: আচ্ছা
1: আইল্যান্ড জায়গার লাগে খুব একটা ভালো নাই,
0: কারণ জল জমি থাকবো। আর আপনার ওখন সমস্যা হয়ে গেছে আপনার সবজি লাগে, কারণ আপনি মাটি করে রাখছেন বিজি গেছে, আবার এটা শুকাইতে হইব। আচ্ছা, পাশে একটা দেখলাম আপনার একটা ট্র্যাক্টর, এটা একটা বেনিফিশিয়ারি পাইছেন
1: না? কিনছি,
0: ও এটা নিজে কিনছো? তো এটা তো আপনার এটা বোধ হয় যা মানে সবজি ক্ষেত্রে লাগেই নি এটা?
1: সবজি
0: মানে এটা দিয়ে খুব বেশি চাষ করতে পারতো না?
1: খুব বেশি করা যায় সবজি করা যায়।
0: তো এটা কিরকম নিছি আপনার?
1: আমি তো কিনছি সেকেন্ড হ্যান্ড।
0: ও সেকেন্ড হ্যান্ড।

0: আমার মনে হয় অন্য কেউ পাইছে বুধ,
1: হ্যাঁ হ্যাঁ,
0: বেনিফিশিয়ারি পাইছে, এরা আর করে না বুধ কিন্তু।
1: আমি 15,000 টাকা দিয়ে কিনছিলাম, আমি তো
0: আচ্ছা,
1: কিনছি 2-3 বছর হয়ে যায়,
0: ও 2-3 বছর হয়ে গেছে না? তো এইটার এমনি কিন্তু সার্ভিসিং আর করা লাগছে না আপনার,
1: না এখনো পর্যন্ত লাগছে না।
0: মানে কোনো কিছু সব ঠিক আছে আর তো নিজেরা তো ইয়া খাতেই তো চালারা। আচ্ছা, এখন যে যে অনেক সময় যে টুকটাক যদি নষ্ট হয় তখন আপনাকে কি করতে লাগবো?
1: ও মেকার আনা লাগবো,
0: মেকার
1: যদি
0: আনা লাগবো?
1: নষ্ট তখনও হইছে না।
0: না না, একটা মানে ইয়ে হতা হইলাম এমনি। এটার সালাইতে কিরকম, মানে খুব বেশি পরিশ্রম লাগে না বোধহয়?
1: লাগে, এটা সবাই পারতো না, এটা বড়টার থেকে এটা পরিশ্রম একটু বেশি।
0: মানে
1: আর এটা তো পেট্রোল,
0: সামনের দিকে যাকুনি মানে,
1: এটা পেট্রোল,
0: ও পেট্রোল ওয়াই তো আপনার পেট্রোল তো রেটও তো বেশি
1: হয়তো, এটার লাগি তো এটা লেবারটা দিয়া পড়তা উঠতো, নিজের টুকটাক কাজ।
0: আচ্ছা,
1: ওই তো পয়লা বড় ট্রাক্টর দিয়ে মারছি, একটু ভালো হইব,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: বড় ট্রাক্টর দিয়ে মারছি, ওখানে আমার চলবো
0: চলবো। আচ্ছা, আরেকটা কথা বলতাম, আগে তো আপনারা আল দিয়া ধরেন চাষ করতাম, ওখানে ট্রাক্টর দেওয়া হতো, তো এটার মধ্যে কোনো ফারাক দেখা নেই?
1: ফারাক বেশ সব আছে, হালের যে চাষটা,
0: হ্যাঁ,
1: আর ট্রাক্টরের চাষে মাটির বহু বেশ, হালের মতো ট্রাক্টর হয় না, হালে যে বলা মাটিটারে মোলায়েম করে,
0: হ্যাঁ,
1: ট্রাক্টরে হয় না, ডাল ক্ষেত্রে কই না, সবজি
0: ক্ষেত্রে দেখা গেছে ট্রাক্টর দিয়ে করলে পরে একটা নিচে তো আপনার সমানই থাকে, এর কুর থাকে না কিন্তু সমানই থাকে,
1: এছাড়াও তো ওবাই কুড়ে রোবাই চাক্কায় ভর,
0: হ্যাঁ,
1: কিন্তু হালের তো এই নমুনা নাই। এছাড়া হালের ওই লগে 4টা বলদ, 2টা বলদ ধর 8টা ভাবে কুড়ে, আবার
0: তারপর চাও তো আপনার কয়েকটা দিতা, ট্রাক্টর থেকে বেশি দিতা, সুবিধাটা হয়েছে ওইটা, কোন ট্রাক্টর
1: সময় লাগে কম,
0: সময় লাগে কম, আপনি বেশি চাষ করতে পারে এটাই।
1: আর ওখান তো হাল ও নাই, আস্তা গ্রাম আটি একটা হাল
0: ফাইতা না, এটাও ঠিক আছে। যাই হোক, দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 11ই অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত বিক্ষিপ্তভাবে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 3 কিলোমিটার বেগে বইয়া যাইতে পারে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 96 এবং 50% থাকতে পারে। বর্ষা পরবর্তী সময়ে সাধারণত যে আর্দ্র আবহাওয়া বিরাজ করে তা বিবেচনায় রাখিয়া কৃষকদের সম্ভাব্য বৃষ্টিপাত এবং বজ্র ঝড়ের লাগিয়া প্রস্তুত থাকার এবং আবহাওয়া দপ্তরের জেলাভিত্তিক সর্বশেষ সতর্কবার্তা মানিয়া চলার পরামর্শ দেওয়াওর। রবি শস্য হিসাবে ডাল বা তৈলবীজ বপনের পরিকল্পনা থাকলে শুষ্ক আবহাওয়ার মধ্যেই জমি তৈরির কাজ সম্পন্ন কর্তব্য। বীজ এবং চারাগাছের রোগবালাইয়ের প্রকোপ কমাইতে যথাযথভাবে বীজ শোধন এবং জমিতে জল নিকাশের সুবন্দোবস্ত রাখতেইব। যেখানে রবি মরশুমে ডাল বা তৈলবীজ বপনের পরিকল্পনা আছে আপনার, এই জায়গা শুষ্ক আবহাওয়ার মধ্যে জমি তৈরির কাজ সম্পন্ন করতেইব। বীজ এবং চারাগাছের রোগবালাই কমাইতে যথাযথভাবে বীজ শোধন নিশ্চিত করতেইব। জমির প্রয়োজন অনুসারে ইউরিয়া সার প্রয়োগ করতেইব। জমির আগাছা নিয়ন্ত্রণ রাখতেইব, কারণ পাশকাটি বেরোইবার সময় জমির আগাছা ধানের সাথে তীব্রভাবে পুষ্টির লাগিয়া প্রতিযোগিতা করব, তাতে করিয়া ধানের ফসল অনেকটাই কমইব। কলা যারা চাষ করলা, কলা গাছের 3 এবং 5 মাসের মাথায় অনুখাদ্যের যোগান দেওয়া আবশ্যক। বাজারে পাওয়া যায় এমন যে কোনো অনুখাদ্য যাতে শতকরা 0.1 ভাগ জিঙ্ক, 0.1 ভাগ ম্যাঙ্গানিজ এবং 0.05 ভাগ বোরন কলা গাছের নিচের গোড়া তাকিয়া 40-50 সেন্টিমিটার দূরে প্রয়োগ করতেইব। সার প্রয়োগের পর গোড়ার মাটি ভিজিয়ে দেওয়া লাগব। কলার যেখানে চাষ কররা, জল জমা এড়ানি লাগব। আগাছা পরিষ্কার করিয়া দিতে হইব। রোগাক্রান্ত গাছ উপড়াইয়া নষ্ট করিয়া দিতে হইব। মাসকলাই যারা চাষ কররা, ফসলের সঠিক বৃদ্ধির লাগিয়া বীজ বোনার 20-25 দিনের মধ্যে একবার আগাছা পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ফসলে YMV বা হলুদ শিরা মোজাইক ভাইরাসের লক্ষণ এবং সাদা মাছির উপদ্রব দেখা গেলে আপনারা ব্যবস্থাদি গ্রহণ করবা।

পর্যবেক্ষণের মধ্য দিয়াই কিন্তু ইতা ধরা যায়। বিশেষ করিয়া সকালের দিকে কচি পাতার নিচের অংশ পূর্ণবয়স্ক সাদা মাছি ও নিম্ফ আছে কিনা তা পরীক্ষা করিয়া দেখতে হইব। আক্রান্ত গাছ প্রাথমিক পর্যায়েই তুলিয়া ফলাইয়া ধ্বংস করতে হইব। জমি আগাছা মুক্ত রাখতে হইব। পুকুরে যথেষ্ট পরিমাণে সবুজ খাদ্য তৈরি হয়ে গেলে গিয়া পরিমিত পরিমাণে আলাদা খাদ্যের ব্যবস্থা করতে হইব। যেসব মাছ চাষি ইতিমধ্যে পুকুরে পোনা মাছ ছাড়িয়া দিছেন, তারা জলের অম্লতা নির্ণয় করিয়া প্রয়োজন অনুসারে যদি অম্লতা 6.5-এর নিচে যায় গিয়া তাইলে হেক্টর প্রতি 50 কেজি চুন প্রয়োগ করতে হইব। পুকুরে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য দেওয়া যাইত না। মেঘলা আবহাওয়া জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমাই দেয়। সুতরাং এই দিকে আপনারা একটু সতর্ক থাকবা। এছাড়াও আপনারা পুকুরের মাছ সর্বদা জাল টানিয়া পর্যবেক্ষণ করবা, বা অনেক সময়ই দেখা যায় আপনারা অনেক ছোটো ছোটো ফোনা মাছ আনিয়া বাজারজাত কররা। যদি আপনার অনেকগুলি পুকুর থাকে সেই চারা পোনারে আপনি কিন্তু একটু বড় করিয়াও বাজারজাত করলে লাভের মুখ দেখবা। সামনেই উৎসবের মরশুম, আমরা যাতে সবাই সুস্থ শরীরে উৎসবের আনন্দ অনুভব করতে পারি, উপভোগ করতে পারি, এর লাগিয়া সবাই সতর্ক থাকবা। যে কোনো রকমের অসুখ বিসুখ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিবা। হঠাৎ করিয়া যদি জরুর আয়োয় এমনি এমনি ওষুধ খাইবা না, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবা। বাড়ির আশপাশে জল জমতে দিবা না। ম্যালেরিয়া রোগ মশার কামড়ে হয়, সুতরাং মশার কামড় এড়াইতে অবশ্যই অবশ্যই রাত্রেবেলা মশারি টাঙাইয়া ঘুমাইবা। এবং গবাদি পশুর যাতে মশায় কামড় না দেয় তার লাগিয়া প্রতিদিন গবাদি পশুর ঘর জীবাণুনাশক দিয়ে

0: তারে আমি কিরকম ভাবে যত্ন করতে পারি, তার মধ্যে পোকা মাকড় আয়নি?
1: তারপরে এরকম আর কি আনারস টানারস এরকম গাছ আমরা এখানে চাষ করতে পারি আর কি, হয় বাদাম টাদাম এটি হয়। এই 4 বছর মানে এটা কোথাও হয়েছে যে 4 বছর থেকে মানুষ দেখা থাকতো না, এটা থেকে ফলন পাইতো আর কি, 4 বছর এই জমিটার থেকে ফলন পাইবো।
0: আচ্ছা, এবার এটার মধ্যে যে পোকার কথা কইছি,
1: সাধারণত পোকা এটি ধরে না,
0: ধরে না,
1: না এটি পাতাটাও প্রায় খেজুর পাতার মতো।
0: এটা কতদিন পর্যন্ত এটার দেখশন করে রাখতে লাগে?
1: 4 বছর পর্যন্ত
0: না, যেমন পোকার হাত থেকে
1: কতদিন
0: সে বাঁচে?
1: এটা অনেকদিন, এটা কন্টিনিউ দিয়া যাইব, এটা বহুদিন বাঁচে, প্রায় 40 বছরের মতো
0: কিচ্ছু দিতে লাগতো না,
1: শুধু বায়োফেন্সিং করিয়ে রাখতে লাগবো, ওই জল আটকানে একটা ব্যবস্থা এরকম।
0: তো জল তো টিলা জায়গাতে তো জল
1: একটু বায়োফেন্সিং করতে লাগবো, এটার গুড়ালির মধ্যে একটু পরিষ্কার করিয়া ড্রেন ঘুরিয়া সাইডে দিয়ে বা দুধ,
0: মানে এটাতে কি সবসময় জল থাকতে লাগে?
1: না, মোটামুটি ড্রাই সিজনে লাগে আর কি।
0: আর এমনিতে আপনারা যে সরকারের মারফতে যে কাজটা মানে এটা লাগানি লেগা যে পাইছেন, এটাতে আপনারা সরকার কি কি জিনিস আপনারা দিছে?
1: এখানে তো সবকিছু দিছে আমরা সরকার, এটা লাগানির টাকা দিছে
0: বা এটা। কানিতে কত টাকা পাইছেন?
1: কানিতে এটা হইলো আপনার বছরে 34,000 টাকা, এটা শুধু বায়োফেন্সিং এরকম করা লাগে, আর সারটার এটি আলাদা, এটিও দিয়া দিছি আমরা বছরে দিয়া দেয় সার, 4 বছর পর্যন্ত দিয়া দিই।
0: মানে প্রতি বছর গেলে পরে বছরে বছরে আপনারা
1: এটা মানে এটা কয়েকটা পাটে টাকাতে ডুবানি হয় আর কি।
0: আচ্ছা,
1: মানে একলগে না, কয়েকটা পাট পাটটা করিয়া টাকা দিয়ে ডুবানি লাগে। এটি আপনার ওই 2 লাইন 6 মাস পর পর দিল, এটি বেড়া চারা ঠিক করা লাগিয়া, জঙ্গল টঙ্গল পরিষ্কার করা লাগে, বায়োফেন্সিং করা লাগিয়া, এরকম লাগিয়া।
0: আর চারাটা কিনে আনতে লাগছে?
1: না, চারাও দিয়া দিছে তারা, ওই আমরা 6,000 থেকে প্রথম যে আমরা টাকাটা পাইমো ওইটার থেকে চারাটা, ওইটার টাকাটা আরো বেশি খাটিয়েটি আমরা 6,000 টাকা পাইমো আর কি, চারার দামও কাটাইয়া সব কিছু করিয়া। কারণ সাধারণত চারাটি তো আমরা এখানে কখনো এরকম হইছে না যে আমরা কিনে আনতাম, এটি সব সরকার থেকে দেওয়া হয়েছে আর কি।
0: সুপারি
1: যেরকম এরকম, কিন্তু এটা খুব একটু বড় হইব আর কি, একদম টাইট থাকবো ফলটা,
0: তালের মতো
1: না, তালের মতো কিন্তু ছোট ছোট আর কি।
0: আচ্ছা,
1: খেজুরের যেরকম থাকে এরকম কিন্তু টাইট জিনিসটা।
0: আচ্ছা,
1: খুব টাইট বড় এক একটা। আমরা যখন আমরা এখানে ট্রেনিং করছিলাম তখন যে পোলট্রি আনাইছিল এটি তো বাইরের থেকে আনাইছিল, এই পোলট্রি প্রায় 30-35 কেজি ওজনের হয়
0: একটা
1: একটা। তো আমরা এখানে সাধারণত অতটুকু হইতো না, যদিও না হইলেও একটা 17-18 কেজি এরকম, 20 কেজি এরকম হইব একটা।
0: তো এই একটা কিতা আপনারা পরে এটার থেকে তেলটা বাইরিব?
1: হ্যাঁ, একটা গাছে তো অনেকটি হইব, একটা গাছে অনেকটা ধরে। তো এটা তো কালেকশন করে নেওয়া হইব ফাঁকার পরে, কালেকশন সেন্টারে নেওয়ার পরে এটি করার পরে তেল হইব আর কি।
0: তা আপনার সঙ্গে কথা কইয়া খুব ভাল লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার। প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা মিলেগা।

0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
1: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी।
2: इस प्रोग्राम के प्रायोजक सन खेतीबाड़ी ते किसान भलाई मंत्रालय भारत सरकार।
3: कृषक परिश्रम देशर अन्न भाण्डार समृद्ध है से कृषक पशे रही किसान क्रेडिट कार्ड চাষের জন্য বীজ সার কীটনাশক সেচ কৃষি যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে সময় মতো ঋণ পেয়েছি, এখন চাষের কাজ সহজ হয়েছে, ফলনও বেড়েছে। আপনিও আজই নিকটস্থ ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন এবং এর সুবিধা গ্রহণ করুন। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী।

আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী আগরতলা যতন খাকা হামিয়া ফারি চেঙ্গ তিনি হনে কক বরক পান্ডা পান্ডানি পৈল তিনি খানার জাগনাই হাবানি কক পান্ডাও খানার জাগনাই থকনি বুচলই হুক বা খাইমানি বিশুংতুই তেই দালে দাল সামংনি বিশুংতুই বাহাইকে মুরা জামানিমান আবনরগে ককলাম সাউই খানার নাই বরম গনাং অনিল দেববর্মা
1: কাহাম ইয়াফরই লামসগ খনাবৈ তংনাই যত তাকক তাই বুকুক সংন তিনি সানজাজরনি হাবানিক পান্ডাও সিং তিনি সালাইনাই হাবানিক পান্ডাও কাল্টিভেশন অফ অয়েল সিট অ্যান্ড ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস ফর প্রফিট সিং তিনি অবনতই সালাইনা হানাই সিনেও পান্ডাও কবগুই তুবুখা হুক বা বেদকনি অফিসার বরমগনাং তাকুক অনিল দেব বরমন হাকে বরমগনাং তাকুক ন চিনো পান্ডাও লামসব খুলুমকা
2: খুলুমকা
1: আও সঙ্গিনী সালাই।

0: থক বুঝলে কাইনাই বাইকে রং পয়সা আজিমান তিনি পুলের সুমুখা থক বুচলই দাল বুসুক
1: দাইমান থক বুচলি মানে সাইমান চিনি টিপরা হাওয়া হরওয়া কারণ সঙ্গে হরা থক সও হমকাই কিন্তু আবো হিমিয়া আবো সারাবো বাদাম হরওয়া দোক শিপিং দোকান সূর্যমুখী দোকে পদে পদ থক বুচলি কিন্তু আবন বিশাই জেটা চিনি হাওয়ানি হাই সঙ্গে সাধারণত চিনি যারা তাকুক হুখাইনাই রক বা চিনি টিপার হাওয়াই তেমন হরওয়া বাই শিপিং তাই বাদাম সাধারণত চিনি হাওয়া কমার্শিয়ালি খাইয়ে বাজারে ফালি মানা আনতে নজাকতা
0: আও সঙ্গে থক বুচলি রকম খাইনে থাকে রমনি তাবু সঙ্গে সাইমালেখা তাল বসু দো আর বিং দো বাদাম তাই শিপিং হরওয়া আর বিং পুইলা সিলাইনাই বাদাম বাদাম তো যত সিনু সঙ্গ আ বাদাম খাইনে থাকে বোটাল খাইনে নাম বমহাই হারক নাম আবরক পুইলা সিনাং
1: সঙ্গত সাইমানো বাদাম ওখা ও থক থাকিং সামানি থক ফসল বিশেষ বাদাম এক নম্বর কারণ ও বাদাম যে বসলই সঙ্গে বিনি বসলি ফর্টি হইতে ফিফটি পার্সেন্ট সঙ্গ যদি আবার নাকিখাই বি থক মানসি ওখাই আ থক বসাই মানো ওখাই আ বাদাম তামে বাজার সবচেয়ে বেশি ডিমান্ড হাই বিনি বসলি হইতে মুই বসাই মানো থক খাই তাই আইতে অনেক সময় বনস্পতি গি মানে আবো বাদাম হইতে কোন কোন ফ্যাক্টরি রক বাদাম হইতে সাবান বসলাম যাক কোন কসমেটিক বসলাম যাক ওখানে যে ও গাড়ি রক যে মোবিল রক লুব্রিকেন্ট রক মানে আবো ও বাদাম হইতে না সাম আবন বাদাম খা চিনি সানা থাকায় চিনি ইন্ডিয়া ওটা চিনতিপরা তা আসুক ফান অনুদা কাহিনিয়া ইন্ডিয়াও সঙ্গে যত ফসল নো ওয়ান টেন সাধারণ ওয়ান টেন মানে দশ বাগের এক বাক শুধু ও ওয়েল সিট নাই আবন যদি ওয়ান সঙ্গে হেকায় সে বাদাম কিন্তু খুব অর্থ করি বা ইকোনমিক দিক দিয়া খুব লাভজনক একটা ফসল চিনি হাও তো সাধারণ নুজাগো যে বাদাম দুইবার খাইমানো কাইসাকাই মাসিং জরাও মাসিং সেকাং তাই কেসাকাই ও ওয়াতিং সিজন ওখাই কিন্তু সেহেতু চিনার তো বেশিরভাগ নজাগো যে মুরা বা অনেক জায়গাও যে তুই নি বিহালমা বাকে ওয়াতে সিজন না অর নিজে হুক খাইনাই তাকুক মুখুরক বাদাম সাধারণত ওয়াতে সিজন খাইমানি নুক্তাসং
0: বাদাম খাইনে থাকে বমহাই জাগারগো খাইনে নাম তাই আবন খাইনে থাকে তোমা তোমা পুইলা খাইনা সঙ্গে চেয়ংনানি আবরক সাগর দিতা
1: বাদাম খা বেশি তৈরা বুইন বুফাং বলি গলুই কারাক বুইয়া আবার মানে বাদাম কাইনা হাকাই মা নাইনাই তাম বি হা যে হাও সিন্দিল যে হাও কিসা ওয়াতি ফাইকেন হা কেপ্যাকিং দো তুই দই রানী থাইয়া আনতি রগলে বাদাম তা কোন দিন তাকাই যাক দি কারণ নগো যে বাদাম বিটি বরং বা হা বিচিং বলে ওখাই আবন বাদাম খাইনাকাই ও হা সুবু সুবু যে জায়গা হাসিং দো ফিফটি পার্সেন্ট হ্যাঁ ওয়াতি ফাইকাই ফানা যে তুই দেখাকাই সাবসান বিচিং হা স্রাই স্রাই সুবু সুবু থাঙ আনতে জায়গা বাদাম খাইব ফল
0: ফসল
1: কাহামাই বাথাং জায়গা আনতে থাকে তাই কেসা ব বাদাম এমন একটা ফসল ব ঠান্ডানো সহ্য খাইমিয়া কে বজুর বোল যে তাব আগুন মাস রক পৌষ মাস রক বাদাম খাইনাই আনতে তা খাই যায় ব তৈরা বং সিনাই ব তাই আর তাই বাদাম চেহারা সিনে মোলকতা ব তাই নিনি ও সাতুং সিজন পান জুড়ে অনেক দিন ধরে ওয়াতি ফাইয়া তিক্রুই আনতে রকম বাদাম খাই হাসে সব সময় বাদাম খাই তাম খাই মানে নদীর চর বা তীরা কিনা রগ জায়গা তীর তরকা পড়লাই হাসিং আমি জায়গা বাদাম ফার্স্ট ক্লাস জায়গা নাই খাই খাই সবচেয়ে কাহাম ব সিজন খাই পিলিয়ন থাকা যেহেতু ওয়াতে খাই চিনতিপরা হাওয়া তো নুজাগো যে মে নি লাস্ট ডিকে জুন থাকতে পুরা মে নি দিক হইতে ওয়াতে লাস্ট ডিকে সিজন আরো মঙ্গ আবার

0: 3-4 মাস হয় তো আবার বেস্ট সময় বাদাম খাইনি হাকাই মে হইতে জুন আ মাস খাইয়াকাই সবচেয়ে কাম তা যদি ও আমি টি মেশিন দো নদিন টি বে খাইনাই আমি হাকাই সবচেয়ে যেটা তৈ রুই খাইনাই ও নখা সাকা নাসে নকি বে খাইয়াকাই জানুয়ারি বাই ও ফেব্রুয়ারি মাস মেশিন খাইয়াকাই সবচেয়ে কাম তা দুইবার পর
1: খাইমানি বাদাম খাইনাই আবু আল চাই নাই ও আল চাই থাকে বাইবসে চাই না
0: আবু নাম সাকা যে বাদাম যদি হা সুই সুই সুাই সুাই হিয়াকাই আবো বুটি এরিয়া সেনাই আবো তাম খাই যে জায়গা বাদাম খাইনি আ জায়গাও 3-4 বার চাষ পাওয়ার টিলার বাই বা লাঙল বাইখানা জুট খে কুথুক খে হা সুয়াই মারা নাই সুয়াই ফুরনো পুইলা সুয়াই ফুরনো আরো কতগুলো চাথাই কারণ বাদাম খা চাকারাক বুফাং খুব বুহাং হানি টসর তাই বি চাথাই নাঙ্গ চাথাই কাহামসিন মাইয়াকাই বিয়া বুটি বে এরিয়া যত বুটি এরা সঙ্গে লাভ হলে আমন বাগান মিসকি কানিপতি আষ্ট্রজ 900 কেজির মতো রিমা হাকাই আবার লগে ইউরিয়া 20 কেজি যেহেতু বিন বুতুই বুতুই যদি কাহাম খাইনে না সুপার ফসফেট বা পটাশ সার কাহাম থাকে মানে সুপার ফসফেট 5 টাকা 50 কেজি পটাশ পেয়েকাই 15 কেজি রুই আছে না হাও রুইকে কানিপতি রুই সারই ও আছে না 2-3 চাষ রুই আছে মিক্স খেয়ে খাকাই সবচেয়ে কাহাম আবো তাই গেছে বাদাম যে নুখা যে যদি বাদাম কাই পাই যখন নাকি বিনি বুবার বানানো সময় আপর যদি সুন্দুই আমসারে লুট খাইমানি পুরো যদি রুই খেয়াকাই বিনি আ বুতিব কাহামুঙ্গ একবার ইংসু চাইয়া তাই বাদাম কত কত আবাই আবো সাধারণত কাইমানি 30-35 দিন বা 40 দিন বিশিগুন আবাদি খাই আবার তাই আবহাং সাধারণত বাদাম নিয়ে আয়ু খাই 110-120 দিন আবার বিশিগুন আপন মার নাই কিন্তু বাদাম কক মাস তাকে মাস হাতাই বাদাম কাই 40 দিন পরে হারক তাতে 11 আবুতির যখন 20 টাকা থামাই নাই হ্যাঁ আবু 40 দিন ধরো বিনারি যে জাবরা বাবরা ধরো তোমায় মানে বিন বলং সলং আবু যখন পরিষ্কার খাই রানি 45 হইতে 15 দিন পরে খাই হাত তাই ডিস্টার্ব খাইলি এটা
1: বাদাম বুঝলি রোগ বড় রোগ মানি মানসা
0: আবো তো কাহাম কক আবু বুঝলি যদি কাহাম খাই বিনাগলা বুমুক এরগলা বুমুক এরা খাই নাই আবু বেস্ট খাই চিনি টিপারা যে সাধারণত নুজাগো যে সবচেয়ে কাহাম ভ্যারাইটি খাই TMB2 TMB7 আবু চিনি হুকবার বেড়ে হইছে না ফাতার টুটুবই টেস্ট খাই ট্রায়াল খাখাই খুব খাইনাই তাকে পুকুর আবো খাইনাই চিনি হুকবার বেড়ে জোগাড় খাই যে কোনো গ্রাম বিয়ে লাভ দোকান যোগাসাই না বসলি রক বড় মানে ভাইকে মানে আবার সাই মানে ওখাই আবো বসলি যদি কাহাম ইয়াকাই কিন্তু ওলো বা বুমু এরফানো ওলো বুহাং তৈরাঙায় কিসা তরিফার রোগ সঙ্গে লব সাপান থুই থামাইনাই ওখাই আমি নুজাক্তা ওখাই আবো বসলি যে জায়গা রিলায়েবল সোর্স আমি জায়গা রক নাই যদি বাদাম খাইয়াকাই
1: সাধারণত
0: নুক যে বাদাম তো আবো বিন বুকুর তো কাইয়াবলে আবার বিনিয়া বুকুর খুগুই যে আসল
2: বাদাম
0: হরোয়া তো বিশ্লি নিহিমিয়া বরোয়া খাই নাই রক যে বিকিসা তরে বিন বলাই কিসা কাম কারণ কলে কলে খাই বিন আ বলাই সে বেশি ডিমান ফু বহাংকাই আস তরে বুস লিখে আস থাস থাংলিয়া আ বলাই সে বাজারত লাঙে ফাকে বেশি মান তাব আও একটা সানা থাঙ্গাই সিনে হর আনা সঙ্গে যে ভেজিটেবল নিছে বলাই ও নিনি পালং শাক আহিছে সঙ্গে সাবিত মাসি ওখাই সঙ্গে তাব আবার অবয়

0: তং থাকা যে ভেজিটেবল হিসাবে ইউজ খাইমানো তাই বিনি বুঝলিও ইউজ খাইমানো ওই সাধারণত নুগ যে হর কাইনি বেস্ট সিজন কাইনি অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বর বিশিং কাকি আকাই কারণ সঙ্গে অনেক সময় হরওয়াও আসে তৈ নাই হরওয়া এমন একটা ফসল আবো নিনেও ওয়াতে সিজনে যে তৈ যে ফাই না সেপ্টেম্বর অক্টোবর যারা ওয়াতে তো ওয়া বলে ওই তাম খাই যায় আবার পরে মাইরাও মাইরাই পাখি আকাই নাকা তাম হুকম বনো খেত নারা গান খেত এক দুইবার চাষ খাই আর হানি বুঝলি সাই রেখায় আর হানি তসবে ন মোটামুটি যদি নভেম্বর বিশিং যদি খাইমা হাকাই দুই তিন মাস আহিন আবার কারণ বিনি বহাং তাসুক দমকা বলে অরান বহাং তাই কেসা কাই খুব ওয়ান মাসিং কখনই তাম তুই রিয়া ফান ও মাসিং জরা তো শিয়ারি খাই আর শিয়ারি তসবে ন মোটামুটি লিপ লিপ তর ওই আবো হরওয়া খাইনে কিন্তু কোনো অন্য ফসল গাইয়া খুব রাংব আসে খরচ নাই শুধু বুসলি হিমি সারে দেখাকাই আবার হ্যাঁ আমনে আমি তর কোন ফান খাই যা ওই আবো দিন নাই না থাকে যে বিভিন্ন যে নিনি থক বুঝলিনি যে দিনে ফসল বিশিং নিনি বাদাম পরে নিনি হরওয়া কিন্তু একটা লাভজনক ফসল দা কারণ বন আসুক সারব না নাই সার যৌ বিনি যে আগে যে খেত মাই খেত যে তস্টমানে বা না তবে হরওয়া খাইনা হাকাই যদি যদি কাহামনে খাইমাগু সামানি তারমানে নদী নালা গানা জগ আমি রাখাই বা সবচেয়ে কাহামতা যে খাইমা খাইতে সবচেয়ে কাহামতা আবো খাইবাস আওয়ার কে আওয়ার খাইবাস চাষ খাই রাখাই খাই খাইবা কাহাম কথা লুট লুট খাই
1: তো খরব খাইনাই বমাহাইকে রং পয়সা আজিমান গ্রাঙ্গে সঙ্গর দেব সিলাইনাই হরওয়া কানি ও সেরবসুক মান আরম্ভ কিজা সাইমানা মজুম
0: সরাব সাধারণত নুগা গজ কানি ও বিশে তে ত্রিশ কেজি সাধারণত আবার সারি রেখা কেন যথেষ্ট হাকাই হরওয়া তো বাদাম কাহিয়া হরওয়া রুকসুক আছে মুখজাকিয়া আবার একটা কম পড়ে কিন্তু বাদাম যে সামান্য আরাম খাইছে থাকিন থানা পগি থাকা বাদাম খাই একাই বিনে কাইসা রুক দো আবার আগে নিহিমে যদি আবো নাইকলে একাই আবার বিপদ না থানায় আবো রুক কাইসা হাকাই আবো বলাইও কসম কসম কিটিং কিটিং ওই নুকজাগো আবার টিকা টিকা রুখ হন্তা আবার ওয়ান কাইন্ড অফ ভাইরাস রুখ হন্তা আবার খাকাই কিন্তু আবার পুরা আঙ্গুই থানে আবার বাকি সব সময় বাদাম কাশে রুক আবো কিন্তু আবো কাশিয়া পানো কিন্তু খুব ডেঞ্জারাস রুক টিকা দিদি চিন্তা আবো বলাইও যদি কারণ কর কথা মাস হওয়া যে চেসা বুফংনি পানো বেলাই কাহাম গেছে পিন বথাইবে কাহাম নাই কারণ সঙ্গে সব বেলাই আছে বড় মামুই সঙ্গলে মামুই সঙ্গে আছে যা করি বিয়ংনে চাথাই মানা ব্যাপার হ্যাঁ আবার বাকি বেলাই ন বড় আবার কসম কসম থামাই হ্যাঁ তলা খাই পুইলা কাহাই কর্ম কর্ম একবার পড়া বলাই কসম থাম আবার বাকি ইং আসিনি সেখান বোর্ডর মিক্সচার হিন দো বোর্ডর মিক্সচার হাই ব্লাই টক্স হিনি বাজারও বিথি মানো আবার যে কোনো জায়গা আবো খুব দাম বেশিয়া হ্যাঁ আবো তুবি ইং আসিনি ওয়াশা ওয়াইনি সাইড থেকে সত্তর দিন বিশিং সাইড থেকে সত্তর দিন বিশিং যদি ওয়াশা ওয়াশি স্প্রে খেয়ে হাঁকাই আর রোগ সুখ টাইম মানে গেতা হরা রোগন নিনি শিপিং রোগব সাধারণত আবো আমি কোনো সাধারণত মেজর নুজাই গেতা কারণ আবো এমন একটা ফসল চিনি সাধারণ চিনি বিশেষ করে শিপিং তো চিন্তা হুক যারা হুক খাইনে রক্ত হুক রোগ হাইনছে মায়ের সারমান লগে কাইমান লগলে হাইনছে রই রোগ বলো মায়ের মায়েরাবাই পাখি একাই মায়েরাবাই পাখি আর শিপিং হিমিছে তং রোগ আবার শিপিং দুই রকম তো কাছে কসম জাত কাছে কুফুর জাত হ্যাঁ ওখানে আর শিপিং হানে তস বাই আর মোড়া নিয়ে তুঘবে না হাইনে তো লিপ লিপ তলো ওখানে সাধারণ সাধারণ শিপিং তো আবো একটা লাভজনক কারণ বাজারও খুব চাহিদা হ্যাঁ ওখানে তাকু পুকুক যারা খাইনে তখন চিনি হুক বা পেদে খুঁজতে পারছেন তাও খুব বুঝলি কাহাম কাহাম যেটা কানি পোতেও ফলন বেশি মানাই আমি তো তুবির পাইকা ওখানে আবো না নাই গদি হিনতা কারণ কারণ শিপিং তো যেসব পানো নিনি শিপিং পানো হর পানো হিন্দি যদি আসলি বসি নক নি বসে গাই হাকে ফলন নাইয়া কারণ বছর বছর বছর বছর আবো আগে নে অরজিনাল জাত টঙ্গিয়া আবো মিক্সিং মিক্সিং মিক্সিং আবো তাই ফলন কম নাই আবো যেসব পানো কাইনানি হাকাই সিং হুবর বেদে হইতে সঙ্গে বুসলির মানুষ প্রত্যেক বছর বছর রুই দো আর নাই বুসলি নাই যারা হুক খাইনে বা থক থক জাতি

0: जरा अक हुगु खैनाई नि बादाम पनि खैनाई अब अचिन हो त्यो नाइ त्यो खाइयाके लाबुङ हुने सँग खा खाइते
1: सँग सिपुङ न सँग तनो को सिपुङ न हु आइबा हारे बो काले मने माइने बिसिङ ग सिङ अब न बन सचल के काइमे दा सिपिङ रुक न के
0: ओ अब खूब काम क न आ अब तो सिपिङ न तो अब खायो किन्तु सँग खाइबो अब संसार तो सिपिङ तो वाते सिजन सुम न अब न एमन जगा न न तिबा ताकले किन सबरा सँग ब किचे पनि तिबा थ म सजो खमिया न कोन दगा से सिपिङ या फंग ति जम खले सब त थिथे मने
1: थिथंग नि
0: अब न मगन न खाइमा न কিন্তু যে জায়গাত ওয়াতি ফান গলাই দে তে সাক সাক রান থাং কুসুক জায়গা এয়া মানে প্লেন ফান কুসুক জায়গা তে বাথে গিয়া আমতে তো খাই গায় একবার কাহামু মুয়ান সে প্লেন জায়গা সে কাহামু সিপিং আঙ্কা এ সং অনেক জায়গা অনুখা যে চিনি তাকো বহু চিন বরং ন সিপিং প্লেন জায়গা খাই লাভ জন অঙ্কা একবার মু আজ খাইমেন সাই বথাইব কাহাম বথাইব কত কত কত কত কত তা আব প্লেন জায়গা তে বাথে গিয়া নদী কিনার খাইমা খাই সবচেয়ে কাহাম আমাকে আপনি ফলন
1: সিন সিলাইখা সিপিং দিব সাই মানলাইখা সিপিং কাইখ্যাংকে বাইকে বুসুকে লাভ মান রং পুসে বাই কাজিমান তাই সিলাই সাকে সিনান দখ তাকে আংখা সূর্যমুখী মানে সূর্যমুখী বোধ তালুক কাইখ্যাংকে সঙ্গে ফসল কামকে মানেমান
0: সূর্যমুখী কমার্সিয়ালি মানে অন্য রাজ্যের যেভাবে হেক্টর করে হেক্টর খাইয়ে কারণ বঙ্গারা তো আপনি ফ্যাক্টরি তো ডিমান্ড নত আমদিকে খাই যাব কিন্তু চিনি টিপরা হওয়া খাই সাধারণত আব আমদিকে খাই দিয়ে সঙ্গ আব যে অর্নামেন্টাল হিসাবে সে মানে নক বহাং বাগান বাগান নাইথংন বাকি খুম বাকি সে খাই যাব হানি খাই যাব কিন্তু অব ওয়ান অফ দা খুব ইম্পর্টেন্ট থক উনি খাইমান হাঁকাই বাজারও খুব চাহিদা দো কিন্তু অব খাইনানি হাঁকাই মেইন সিজন তাও ও কর্ম সময় ওয়াতে সিজন না চিন্তিপার হাওব খাইও কিন্তু খাইব না লাস্ট কালকে খাইনি মেয়াকো কারণ যেহেতু চিনার অন্তিপূর্ণ একটা মেজর অব পাই ফ্যাক্টরি রকিতা
1: আও সিনি সিলাইকা থক বুঝলে কাইনাই বাইকে রং পয়সা আজিমান তামুখে নুগো সিনি কামি আমচার কবংমা জাগরক ন হাইন কলাই যাক সঙ্গিনী অবরক ন হাইন খিকলাই তনাই সঙ্গ অবরক আ জাগরক সঙ্গ ও থক বুঝল ন কাইনাই রং তাও আজিমান খু হাই সঙ্গ অব ন খাওমা থানলাইনাই সঙ্গ অব হাই জাগরক হাইন তনাই সিন ও থক বুঝল ন কাইব সঙ্গ রং পয়সা আজিনানি হইতা হাই হাইকে তাক অক্র বিলাই বিলাই না হামবাই সিনেও পান্ডব ফাইনাই সঙ্গ আসে নাম কৌরক সামনে বাকি তাই খাই তাই যত তাকক তাই ভোগ সঙ্গ হাই না হাই হামজং মাতায় জীবাই আপুরে সঙ্গে উরণ পাশালাইছে না খুলমকা
0: খুলমকা
2: আশোক জরা হাবানি কক পান্ডা খানার জাক্ষা তাও খানানি পান্ডানি আওয়াই বতাং সাকলাই জাগি দঙ্গ খানা ফুং দাম দকতামই সতীনি জীবা খানার জাগনাই হাইংনি খরাং পান্ডা দিব দামচিনী খনার জাগনাই লেনামানী জ্বর ও তাং বিতিনি ক দিব দামচিনী তামই সতীবা ও খনার জাগান জাদুনি রচামু শিবু মগনি খরাঙ্গ দিব দামচিনী তামই সতী চিবা খনার জাগনাই হাজকনি খরাং দিব দামচিনী তামই সতীব্রী চিবা খনার জাগান সুমনি খরাং তামই খনার নাই মহরাম দেববর্মা সানজা দামচিনী খনার জাগান সাকাম করাই পান্ডা এবার ডাক্তারনি পান্ডা খনার জাগনাই কার্ভিকেল ক্যান্সার কার্ভিকাল ক্যান্সার আবনোরগী ককলাম সাহি খনার নাই বরম গনাং ডক্টর সলমি দেববর্মা আবনি ইয়াগুলো খনার জাগনাই দেববালা দেববর্মানি খরঙ্গ জাদুনি রচাবমু আশোক জরা খানানি পান্ডানি আওয়াইবাতাং সাকলাই জাক্ষা তাব খানার জাগাই তঙ্গ জাদুনির চাপু চন্দ্রপতি কলয়নি খরাঙ্গ
3: মাইসুলে স্নি চাঁদ

0: 你唱小白可能人
1: 阿叔姐啦চন্দ্রপতি কলেনি খরাঙ্গ যাদনির চাপনখানার চাক্ষা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি হর্ণে কক বরক পান্দা অরণ পাইকা যত নহর কাহাম।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোন অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোন অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা

0: 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি বা কারাবাসের যে কোনো শাস্তির ক্ষেত্রেই দায়িত্ব ন্যস্ত থাকবে বিচার বিভাগের ওপরে। অর্থমন্ত্রী আরো বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে, প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরো শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানিয়েছেন।
2: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMC को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी, रिसर्च बन सके।
0: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। ভারতে যক্ষা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের বিভিন্ন প্রান্তে যক্ষা প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং রোগ সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করা। প্রথম পর্যায়ে যুব নেতৃত্বাধীন সামাজিক সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধি এবং যক্ষামুক্ত ভারতের বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে 11টি রাজ্যের 55টি জেলায় জোশ দলগুলিকে কাজে লাগানো হবে। শ্রী নাড্ডা স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন এবং জানান যে বিশ্বজুড়ে যেখানে যক্ষার প্রকোপ 12% কমেছে সেখানে ভারতে তা 21% হ্রাস পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ভারতে যক্ষা চিকিৎসার আওতা বা কভারেজ বেড়ে 92% পৌঁছেছে, যা বিশ্বব্যাপী চিকিৎসার আওতাভুক্তির হার 78% তুলনায় অনেক বেশি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই সাফল্য যেন কোনোভাবেই আত্মতুষ্টির মনোভাব তৈরি না করে। এটা গর্বের বিষয় যে দেশের 67,933 গ্রাম পঞ্চায়েত বর্তমানে টিবি মুক্ত।
3: We have to give the last push और वो अंतिम push के लिए जोश से बढ़ करके और कोई नहीं हो सकता। इसलिए मैं विशेष करके जोश की टीम को और NCC के कैडेट्स और माय भारत के वॉलंटियर्स को बहुत बहुत शुभकामनाएं देता हूं, बधाई देता हूं। आप लोगों के माध्यम से हम अंतिम व्यक्ति तक पहुंचेंगे और टीबी से देश को मुक्त कराएंगे। टीबी हारेगा, देश जीतेगा, इसको हम लक्ष्य को पूरा करेंगे।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, সুস্থ নাগরিক, সুস্থ সমাজ ও সুস্থ দেশের যে লক্ষ্য রয়েছে তা তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বলেন, যক্ষা বিরোধী লড়াইকে প্রতিটি গ্রাম, জনবসতি ও গৃহস্থালির কাছে পৌঁছে দিতে হবে, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে ভয় ও সামাজিক কলঙ্কের কারণে মানুষ সময়মতো চিকিৎসা নিতে দ্বিধাবোধ করতে পারে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে AI এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তার সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ AI এর সুফল পায় এবং একই সঙ্গে ডিপ ফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন

0: রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম সিআইআই পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। আগামী মাসের 12 ও 13 তারিখে বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তকমে 86.27% ও ধারাপুরম কেন্দ্রে 80%-এর কিছু বেশি ও পুদুচেরির থাট্টাঞ্চাভাড়িতে 80.81% ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সেন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। স্টকহোমে সুইডিশ একাডেমি জানিয়েছে তার বলিষ্ঠ লেখনী এবং শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল এবং রসাত্মবোধক সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ সৃষ্টির জন্য অ্যানিকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রয়াত অভিনেতা নানা পাটেকের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পুনের কাছে ডনজোতে সম্পন্ন হচ্ছে। ডনজোতে এই অভিনেতার খামারবাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে আজ সকালে গোয়ায় তার বাসভবনে অচেতন হয়ে পড়েন নানা। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল, বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী তার স্মৃতিচারণ করেছেন।
1: নর্মাল আদমি কি তারা জিতা থা কপড়ে পাবড়ে সবক মালুম পড়েগা আর আপনি বহুত লোক মদদ করছে ও যা ভি চাই ও কিষান হো কোই ভি হো ইসে হেল্প ভি বনা বাকি উনকে বারে মে কাহা গিয়া বল গুসে মে আতা হে করতে গুসা তভি আতা হে জব আপ অর্গানাইজ নেই তো গুসা তো মুঝে ভি আতা অর্গানাইজ হো তো কিউ আয়ে সাগর সঙ্গম পি টি হমনে পর উসকে আলাওয়া আমি আমারি ফ্রেন্ডশিপ ফিল্ম লোক কে ভেজে সে ভি এসে ভি আমরা বহুত আচ্ছে করি।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টনে দুবারে অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে তিনি হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানা সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে যেমন।
2: আকাশবাণী আগরতলা।
4: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উমান রোগী অশেবনাহার নাই যত নখাগাহামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রোগ নিঃশা কাহামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু বই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খলাই জাগি দঙ্গ কেম্প শাক হামনক দায় নব নক চিনি বদল নি বড় রোগ হাঙ্গি দঙ্গ নি নিন্নকুম চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি NHA.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামে মান নাই সাপ হাম নারুক না যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুম যত নি নুকুম তেইপো কাহান কে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3457 97 ও নাম্বার ও করুন দি।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও কল্পনা দেববর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতালনি যশু ভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসনি ফিল্ড চিফ সুনাম ফিল্ম চেঙ্গিরেখা কেন্দ্রনি সাক হামতাই নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম খকা ইয়াকাকজাক ভারত অভিযানী বিশিং জোস টিম চেঙ্গিরেখা তিনি আগরতলা কচাম মোটর স্ট্যান্ড কতাল সুনামজাক মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স চেঙ্গিরেখা মন্ত্রী অগ্র

0: ব্যবহার হাং কর ফাইভ জি সেপ সগৈকিয়াতাই ফাইভ জি সেপ রুনাও হাকতর কাইবা রাশাই বাজি সাইনি গবাং বেস স্টেশন টঙ্গ মন্ত্রী বহর সাগা থাকায় বিশি কুদুক রমই মোবাইল ফোন মানজুমুনি সেপ সিমিয়া কাহাম নাইকলমুনি নাংকুকমা সেপ অঙ্গি বাচাখা মোবাইল নি সেপ বাই তাবু গবাং মা হাফাং নি সেপ মানি টঙ্গ মন্ত্রী বহর তাইব সাকা ডিজিটাল রং সাকাম সেপ তাই হাফাং নি সেপ রক গরাগ অঙ্গি টঙ্গ
1: बीते वर्षों में भारत ने कंज्यूमर से क्रिएटर बनने की यात्रा तय की है। अब भारत उस लक्ष्य की तरफ बढ़ रहा है जहां प्रोडक्ट डिजाइन भी भारत में होगा, उसकी टेक्नोलॉजी और आईपी भी भारत की होगी। इसके लिए हर जरूरी इंसेंटिव दिए जा रहे हैं, हर जरूरी रिफॉर्म्स किए जा रहे हैं, यानी टेलीकॉम सेक्टर में भी रिफॉर्म एक्सप्रेस तेजी से आगे बढ़ रही है।
0: সালব্রীরমী সংসাজা অ গথম লাইমুনি ওয়ান সুমুং বুবাগংখা স্কেল উইদাউট বাউন্ডারিস মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী অ টালনি চিসা সালমারি চেন্নাই বেড়াইনা থাঙ্গান বেড়াইমা জরা মন্ত্রীপক্ষর কাইসা মেট্রো রেল টাংবুতাং চেঙ্গিরিওয়ানো তাই জুদা জুদা সামুংবুতাঙ্গ মানজাগান মন্ত্রীপক্ষর ভিডিও কনফারেন্স নি সেপ পাই চেন্নাই নি চিব্রি পয়েন্ট কিলোমিটার কলক রেল লামাতে অমৃত ভারত স্টেশনব চেঙ্গিরিওয়ান পূর্ণমালিনি সিমি মেট্রো রেল টাংবুতাং চেঙ্গিরিমান ইয়াগুল মন্ত্রীপক্ষর চেন্নাই কাইসা রোড শোব মানজাগান জিএসটি কাউন্সিল অল বাই গরংজাক বক্ররগ্ন রমনানি ফান টানখ্রাইকা তাই ফুজদারি দরবারনি বাকে রাংনি আরে খক সাহ রাজাকনি বাংরি ওই খক বা রাজাক খলাইকা মাজরা বেড়থানি দরবার নকনি সাকাওন বক্সিন জাখা তিনি সানজাও দিল্লি কতালো জিএসটি কাউন্সিলনি পান্ডানি উল কক তুমা থুমদারিং ঠুম রাংমন্ত্রী নির্মলা সীতারমন সাকা পান্ড জিএসটিনি মারি তৈয়ে মুংসা বসলাইমু তবু জাগ্রিয়া তিন হাকতর গনাঙে ফিল্ড চুকুচি ব্রী ইন্ডিয়া এয়ার ফোর্স সাল পালে জাগি টঙ্গো গাজিয়াবাদনি হিন্দন এয়ার ফোর্স থায় এয়ার চিফ মার্শাল এ পি সিং সাকা এয়ার ফোর্স রগনি সয় ফানঙ্কা বরকনি জবা খ্লাইনাই রগনি রংমু খাকরাক মানজুকমু অপারেশন সিন্ধুনি বিসিংতে হাকতনি লোকর এয়ার ফোর্সনি সামুন নগুইমানখা তাকলাই বিশি কগ্রবায় নোবেল ইয়াকুমু রাজাকানে কানাডিয়ানি কগ্রবাই সৈনাই এনি কারসন্ন সিরি সিটি বাই গদাল রুগী কতাল মারি বাই কগ্রবাই সৈমানী বাকৈ বন অসকাট ইয়াফার জাগানো কেন্দ্রনি সাক হামতাই নকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম সংসাজাক বসং পান্ডব খগা ইয়াকাকজা ভারত অভিযানি বিশিং জোস টিমন চেঙ্গিরেখা ভারত খগা পাশকরণা নাহারমুঙ্গ শিখলারনি মানজাকমু বাংরণানি নাহারে অ সাকথারমু অ সাকথারমুনি নাহারমুং বুবাগংখা হাকতনি শিখলা দফানি ফান মানজুকমুংতাই রুংমুং সামুঙ্গ ফনাংমু খকা কাসুনা পৈলা বেরেমনি সাকাপ সেব্রনা জড়াব সাকামনি সেব্রনাতাই হদানি মোনাক পৈতো ইয়াকাগ্রনাও হাকতর গনাঙ্গিনি লোকরংনি থানি সগৈরনা আগরতল পান্ডা কাশ সালথাং হাংকর বেরমনি জুস্তিমন চেঙ্গিরেখা বারজা মানজাক জেলা কাসক অকরা বিশ্বজিত শীল আবন কারিব উদয়পুর বিলোনিয়া কয়লার শহর জুস্তিম চেঙ্গিরেজাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই দম্বায়ু আকাশবাণী ককটমানি আপডেট মানার বাকি লগ ইন খাইদি ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার এপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো তিনি আগরতলা কচা মটর স্ট্যান্ড কতাল সামজাক মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স চেঙ্গিরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বর্ষাকা মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবার পিপি মডেল সামজাখা ও গবাং মালাকনি কার পার্কিং চেঙ্গজাকমা বাই আগরতলা আউলি লামাও মালখুম কচামা জঞ্জাল হলিবানো বাটারঘাটো কাইসা কতর ইউনিট মলস নামনানি সামুং বসকাং বিশিনি মার্চ তালনি বিশিং পাইরেনানি নাহারমু নাহার জাকা হনি বর্ষাকা পান্ডু আগরতলা পুর নাইখানি মেয়র দীপক মজুমদার সাকা জরাবাই বাক্সা আগরতলা আউলিওয়া লোক বাংমারি বাঙিতঙ্গ তাই লোক রগ্নি সানমুংব বাঙিতঙ্গ

0: মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী লোক হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামু বাই গদালই তাবুক জরা যাইকে বার যাইয়া জগে লোক হামক্রাইনি সামুগ বিশি নিশিবা পুংসুকা সেবাতে কাহাম নাইকল মুনি ওয়ানসুমু বাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রিটিশ নি বিশি নি বিশি হামচাজাক ভারত সুনাম তিসানা নাহারি চয়াও সামু দাঙি দঙ্গ হামক্রাইতে হদানি ফান তুবু মানে বিশিং তৈ অ সাক থারমু বরক রকনি লংমাও কাহাম সিলাইমু তুবুখা তিনি অ আলাইদা চয়া আওয়াই মংনি বিশিংতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনানি সেবনতে সাইমান লায়ান খনাদি আবনতে কাইসা ককথুম
1: বাই থাকজাক নিলাম হাকতর চিকন বানী আখলাইনি রকন বসকাঙ্গি থাকনও নামমানী বার জায়াসাগৈ দঙ্গ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 2015 বিসিনি এপ্রিল তালনি চার সাল মারিব ও তাংবতাংন চেঙ্গি রিমানী মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী চিকন বেলাই চিকন তৈ বাই থাকি তাংমথা বাই গদালজাক রকন লাইটে সাকে লাকাইনি চুবা চুরনান ও তাংবতাংনি নাহার মুং বুবাক মুদ্রা যোজনাও কাইথাম বেরেম লাকাই রিনানী সেপ তংমানী চেরাই শিকলা চাসলক শিকলা উল আর শিকলা প্লাস বেরেম্ব মানজুজাখা রাংনি চুপাচু সিমিয়া মুদ্রা যোজনা হা কতরনি শিকলা দফাতে চিকন বানী আখলাইনি রকন খাবাচারুগুই দঙ্গ ও সেপনি বিশিংতে কতাল বানিয়া চেংজাগি দঙ্গ তৈ তাং সামুংনি সেপ বাঙ্গি দঙ্গ মুদ্রা যোজনা চিকন বানী আখলাইমানো ফান্ডিমানী বিশিংতৈ বাই থাং চুপচাক ভারত সাম তিসানা ইমাং নব মুখ থাং খাইনা লামো নাংমানী বার যাই আসাগি দঙ্গ সুমন ভট্টাচার্যনি ককথুম ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি রবীন্দ্র শতবার্ষিকী ববনীসিমি বার্সলতে আগরতলা কলেজ তিলানী দখরা 4.6 মিলিয়ন লিটার ফানগনা সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টাই ডগরা 4.6 কিলোমিটার ফানগনা ওভারহেড ট্যাঙ্ক সামনানি হলংথন কাইরেখা আবুবাই বাক্সা ব রেপিড রেসপন্স টিমনি বাকে কতাল সেপগনা খুঁজে মাল খুঁনবো চেঙ্গেরেখা পান্ডব মন্ত্রী অগ্রসাকা হাস্তে হাফা আগরতলা পুর নাইখ্রিনি বেবাক ওয়ার্ড আমচায় কাহাম নংজাকনাই তিনি সেপ রুনা সাক থারমু নাহারকা পান্ডব আগরতলা পুর নাইখ্রিনি মেয়র দীপক মজুমদার সাকা আগরতলা পুর নাইখ্রাইনি লোকরগনি খা কামাতে জুদা জুদা হামক্রাই গনা সামুং তাঙ্গজাগৈ দঙ্গো হাস্তি পুলিশ নিন্দাগি ভাঙকরা জি এস রাও তিনি আগরতলা কক তুমা থমনারুনি কক মালাইমাও সাকা তাকলাই বিশু হাস্তে গনাঙ্গে তাবুক সাক জরা কাই নৈ সাই চুকুরা বা অসামতাই কাইনানি বাকে গসিমু রোজাখা অসামতাইনি রোগী কাই নৈরা বাসি ডক ট্রাফিক এসিস্ট্যান্ট বুথ খেলাই জাগানতাই কাই সারা ডকজি চুকু ওয়াস টাওয়ার আচুক রোজাগান ভারতী নবতীবার নাইকুনি বখাক্তি সাজাকা বসকাং সালথাম সালব্রী বিশিং ত্রিপুরা নখবই সালথি সালকা আমচাইনি ওয়াতি মল পায়ানো ইয়াংগো আগরতলা নবতীবার নাইকুনি সাজাকা বসকাং দামনি জিব্রিয়া হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি বাই মানো খনা তুমারি সাকো 33 ডিগ্রি তাই খামাও 23 ডিগ্রি সেলসিয়াস তিন কানেগিনিও টঙ্গানো ককতুমা পায়ানো সগাং ককতুমা বুবারও তেবেসা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালনি জশু ভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ফিল্ড চিফ নাম ফিরমনো চেঙ্গে রেখা কেন্দ্র সাহাখামতাই নকুং হামগ্রাই মন্ত্রী জেপি নাড্ডা তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম খকা একাকজাক ভারত অভিযানী বিশিং জোশ টিমনো চেঙ্গে রেখা তিনি আগরতলা কচাম মটর স্ট্যান্ড কতাল সামজা মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স চেঙ্গে রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ককতুমা তিনি বাকে অরণ্য পাখিয়া অরণ্য ককতুমা আওয়াইঙ্গানো খনা ফুং দামচিনি সতীব্রীচিও

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান।

আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জিএসটি আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করা হল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে জোশ টিমের সূচনা করেন। এবারে বিস্তারিত সংবাদ। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করেছে এবং ফৌজদারি মামলা দায়েরের আর্থিক সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। শাস্তি হিসেবে জরিমানা, কারাদণ্ড বা উভয় ক্ষেত্রে সিদ্ধান্তের ভার আদালতের বিচার বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিলম্বিত রিটার্ন জমা, ভুল ভ্রান্তি বা দেরিতে কর পরিশোধের ক্ষেত্রে করদাতাকে অর্থ আদায়, সুদ এবং আনুপাতিক জরিমানার মুখোমুখি হতে হবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিল বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বৈঠকে জিএসটি হারে কোনো পরিবর্তন করা হয়নি এবং কর কাঠামোর হার অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, আজ জিএসটি কাউন্সিল নোটিশ জারি ও প্রক্রিয়ার জন্য সাধারণ মান নির্ধারণের সুপারিশ করেছে। 10,000 টাকা বা তার কম আর্থিক অঙ্কের ক্ষেত্রে কোনো নতুন নোটিশ দেওয়া হবে না এবং এই সীমার নিচে থাকা নোটিশগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। রাজ্য পুলিশের মহানির্দেশক জি এস রাও আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এবছর সারা রাজ্যে এখনও পর্যন্ত 2,905টি দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে 256টি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ করা হবে ও 169টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেন, বায়ুসেনার প্রকৃত শক্তি তার যোদ্ধাদের দক্ষতা, সাহস ও অঙ্গীকারে। অপারেশন সিন্দুরের মতো দেশের মানুষের বায়ুসেনার আক্রমণাত্মক ক্ষমতা ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ তপশিলী জাতিভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ভার্চুয়ালি আগরতলার কলেজ টিলায় 681 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 680 কিলোমিটার ক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে তিনি র্যাপিড রেসপন্স টিমের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 10টি গাড়ির যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগম এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার রাখার উপরেও নজর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আগরতলা পুর নিগম এলাকার 2টি স্বসহায়ক দলের 4 জন অমৃত মিত্র সদস্যের হাতে পুরস্কার হিসেবে 5,000 টাকার চেক ও স্মারক উপহার তুলে দেন। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন কানাডিয়ান লেখিকা এনি কার্সন। তার সাহসী ও ধ্রুপদী ঐতিহ্যের সাথে খেলার ছলে কথোপকথনের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ তৈরির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ করেছেন তার এই দীর্ঘ যাত্রা। জনসেবা সে দেশ সেবা এই মন্ত্রে অনুপ্রাণিত এবং নিরলস অঙ্গীকারের ধারাবাহিকতা আজও অব্যাহত। সেবা ও সুশাসনের এই ভাবনাকে পথপ্রদর্শক করে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সরকার নিরন্তর কাজ করে চলছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে পরিবর্তন আনছে। আজকের এই বিশেষ ধারাবাহিকে আমরা তুলে ধরছি এমনই এক দৃষ্টান্ত, যেখানে সেবা ও সুশাসনের এই ভাবনা বাস্তবে রূপ পেয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে।
1: স্বনির্ভরতার পথে দেশের ক্ষুদ্র

0: উদ্যোক্তাদের এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালের 8 এপ্রিল এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ এবং স্বকর্মসংস্থানের সঙ্গে যুক্ত মানুষকে সহজে ঋণ সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। মুদ্রা যোজনায় প্রাথমিকভাবে 3টি শ্রেণীতে ঋণের ব্যবস্থা ছিল, শিশু, কিশোর ও তরুণ। পরবর্তীতে তরুণ প্লাস শ্রেণীও যুক্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, দোকানদার, পরিষেবা প্রদানকারী সহ বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তারা এই ঋণের মাধ্যমে তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের সুযোগ পান। শুধু আর্থিক সহায়তা নয়, মুদ্রা যোজনা দেশের যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আত্মনির্ভর হতে উৎসাহিত করছে। এর মাধ্যমে নতুন উদ্যোগ গড়ে উঠছে, তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। মুদ্রা যোজনা ছোট উদ্যোগকে শক্তি দিয়ে স্বনির্ভর ভারতের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে চলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে এবং 5G পরিষেবার জন্য দেশে 550,000-এরও বেশি বেস স্টেশন রয়েছে। তিনি বলেন, গত এক দশকে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, সুশাসনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। মোবাইলের মাধ্যমে এখন শতাধিক সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে প্রায় 50 লক্ষ কোটি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় 5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, ডিজিটাল সংযোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি পরিষেবাগুলিকে শক্তিশালী করেছে। এমনকি প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও এখন মানসম্পন্ন জ্ঞান অর্জন করতে পারছে। গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন শুধু আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এখন বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার জন্য কাজ করছে।
2: বিগত বর্ষো মে ভারত নে কনজ্যুমার সে ক্রিয়েটর বননে কি যাত্রা তয় কি হ্যায়। আব ভারত উস লক্ষ্য কি তরফ বড় রাহা হ্যায়, জাহাঁ প্রোডাক্ট ডিজাইন ভি ভারত মে হোগা, উসকি টেকনোলজি অর আইপি ভি ভারত কি হোগি। ইসকে লিয়ে হর জরুরি ইনসেন্টিভ দিয়ে যা রহে হ্যায়, হর জরুরি রিফর্মস কিয়ে যা রহে হ্যায়, ইয়ানি টেলিকম সেক্টর মে ভি রিফর্ম এক্সপ্রেস তেজি সে আগে বড় রহি হ্যায়।
1: 4 দিনব্যাপী এই সম্মেলনের এবারের মূল বিষয় সীমাহীন প্রসার, যা ডিজিটাল উদ্ভাবন, পরবর্তী প্রজন্মের সংযোগ এবং প্রযুক্তি চালিত প্রবৃত্তিতে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতাকে প্রতিফলিত করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত একটি জাতীয় অনুষ্ঠানে টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে জোশ টিমের সূচনা করেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে জোরদার করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের যুব সমাজের শক্তি, যোগাযোগ দক্ষতা ও প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে টিবি প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সামাজিক কুসংস্কার দূর করার বার্তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগরতলায় এক অনুষ্ঠানে পশ্চিম জেলা ভিত্তিক জোশ টিমের সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদয়পুরের গোমতী জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জোশ টিমের সূচনা করা হয়। বিলুনিয়ায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে দক্ষিণ জেলা ভিত্তিক জোশ টিমের সূচনা করা হয়। এদিকে কৈলাসহর সার্কিট হাউসে আজ জেলা টিবি ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। বৈঠকে জানানো হয়, ঊনকোটি জেলাতে 92টি পঞ্চায়েত ও ভিলেজ কমিটির মধ্যে 65টি ইতিমধ্যেই টিবি মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে নবনির্মিত মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সের উদ্বোধন করেন। তিনি বলেন, মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি হয়েছে। এই বহুতল কার পার্কিং চালু হওয়ার ফলে আগরতলা শহরের যানজট অনেকটাই হ্রাস পাবে। একই ধরনের পার্কিং ব্যবস্থা শহরে আরও কয়েকটি এলাকাতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাধারঘাটে একটি বৃহৎ ইউনিটি মল তৈরির কাজ আগামী বছর বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই কমপ্লেক্সের আভ্যন্তরীণ

0: সজ্জায় ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের হস্তশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সময়ের সঙ্গে আগরতলা শহরের জনসংখ্যা ও নাগরিক চাহিদা বেড়েছে। আধুনিক মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স চালুর ফলে নির্দিষ্ট ও নিরাপদ জায়গায় গাড়ি পার্কিং এর পাশাপাশি শহরের যানজট ও সৌন্দর্যায়নে ইতিবাচক পরিবর্তন আসবে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ আগরতলার অরুন্ধতীনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে 12 জনের পুলিশ দলের বাইক র্যালি গুজরাটের একতানগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। র্যালির সূচনা করেন পুলিশ মহানির্দেশক জি এস রাও। এক ভারত শ্রেষ্ঠ ভারত ও নেশামুক্ত ভারতের বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে স্ট্যাচু অব ইউনিটির কাছে গিয়ে র্যালিটি শেষ হবে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল থেকে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। জিএসটি আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করা হল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে জোশ টিমের সূচনা করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান অনুভব। অনুভবে প্রথম ছবি হে মেরি জান, শিল্পী অনুরাধা পারওয়াল এবং বাপি লাহিড়ি।

অনুভবে এবারের ছবি পেয়ার ভরা দিল, শিল্পী অনুরাধা পারওয়াল এবং উদিত নারায়ণ।

আকাশ বাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস। মিশ্র গানে প্রথমে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলী দাশ।

শ্যামলী এবং শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারের শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে নজরুলগীতি শুনছিলেন। মিশ্রগানের অনুষ্ঠানে এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী মনোময় ভট্টাচার্য।

মিশ্র গানের অনুষ্ঠানে আধুনিক গান শুনছিলেন মনময়ের কণ্ঠে। মিশ্র গানে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী তাপস বসুনিয়া।

0: মিশ্র গানে এবারে শুনবেন কসমে বাদে ছবির গান, শিল্পী আশা ভোঁসলে এবং কিশোর কুমার।
1: লাগে

এতক্ষণ দিল্লিকান্দির ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের এবারের পরিবেশনা গজল, শিল্পী গুলাম আলী।

0: probleme.
1: এতক্ষণ গোলাম আলীর কণ্ঠে গজল শুনছিলেন আকাশ বাণী কৈলা শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। শিল্পী রামকুমার মল্লিক।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার নিম্নসীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। ভারতের 42 জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সৌদি আরবে চলতি অস্থিরতার প্রেক্ষিতে সেখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। ইস্টবেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম IFSL ফুটবলে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার ন্যূনতম সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crore. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং সেই অনুযায়ী জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার উপর। অর্থমন্ত্রী আরও বলেন জিএসটি পরিষদের বৈঠকে করের হারের কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। শ্রীমতী সীতারামন বলেছেন জিএসটি পরিষদ পণ্য পরিবহন আরও মসৃণ করে তোলারও সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহকারী রাজ্য অথবা যে রাজ্যে পণ্য পাঠানো হচ্ছে শুধুমাত্র সেখানকার আধিকারিকরা পণ্য পরীক্ষা করে তা আটক বা বাজেয়াপ্ত করতে পারবেন বলেও সুপারিশ করেছে কমিশন। শুধুমাত্র নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পণ্য সামগ্রী আটক করা যাবে এবং তার জন্য অন্তত জয়েন্ট কমিশনার স্তরের কোনো আধিকারিকের অনুমতির প্রয়োজন হবে। নির্মলা সীতারামন আরও জানিয়েছেন পরিষদ রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের রুটিন পরিবর্তন, অতিরিক্ত ব্যবসা স্থলের অন্তর্ভুক্তিকরণ, এমনকি রেজিস্ট্রেশন বাতিলের আবেদনের ক্ষেত্রেও অটোমেটিক অ্যাকসেপ্টেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আবেদনের অ্যাকনোলেজমেন্টের সময়সীমা 15 দিন থেকে কমিয়ে 10 দিন করা হচ্ছে। সমস্ত আবেদনের 90% অ্যাকনোলেজমেন্ট পাওয়ার 3টি কাজের দিনের মধ্যেই অনুমোদন করা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি পরিষদ অনুমোদিত নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন এর ফলে সমগ্র পদ্ধতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। সরকার যেভাবে জিএসটিকে আরও স্বচ্ছ, কার্যকর ও নাগরিক কেন্দ্রিক করে তুলতে চাইছে, নতুন এই সংস্কার তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য ও পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম CII পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। আগামী মাসের 12 ও 13 তারিখ বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। শ্রী গোয়েল উল্লেখ করেন যে এটি বছরে প্রায় 16% বৃদ্ধির ইঙ্গিত দেয়, বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব অর্থনীতি বিভিন্ন

0: ঝুঁকির মুখে রয়েছে এবং বিশ্বজুড়ে বৃদ্ধির হার 3% নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চলতি বছরের জন্য তাদের বৃদ্ধির পূর্বাভাস আবারও বাড়িয়েছে। তিনি আস্থা প্রকাশ করেন যে ভারত 7%-এরও বেশি হারে বৃদ্ধি বজায় রাখবে এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। শ্রী গোয়েল বলেন, বর্তমানে প্রায় $4 trillion ভারতীয় অর্থনীতি 2047 সালের মধ্যে $30 trillion উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানান।
1: বিতে বর্ষো মে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস কে মাধ্যম সে বহুত কুছ হাসিল কিয়া হ্যায়। হামারে সামনে বিকশিত ভারত কা এক বিরাট সংকল্প হ্যায়। ইসলিয়ে হামে আপনে প্রয়াসো কো নিরন্তর ব্যাপক করতে রহনা হ্যায়। হামে IMC কো এক এসা প্ল্যাটফর্ম বানানা হ্যায় জো টেকনোলজি, রিসার্চ, ইন্ডাস্ট্রি, ইনভেস্টমেন্ট অর আইডিয়া কা এক জংশন বন সকে।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে AIR নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, এর সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ AIR সুফল পায় এবং একই সঙ্গে ডিপফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় একটি বিশদ সমীক্ষা চালানো হয়েছে।
2: वर्ल्ड बैंक के साथ मिलकर एक एक्सटेंसिव स्टडी की गई है, किस तरह से समाज के उन वर्गों को AI का बेनिफिट मिले जो नॉर्मली टेक्नोलॉजी से वंचित रहते थे। जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने हमेशा टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का एक मार्गदर्शन दिया है, उसी भावना के साथ कई ऐसे एग्जाम्पल, जैसे किसानों के लिए एक एक्सपेरिमेंट बहुत अच्छा हुआ है AI का, जिसमें 40% के आसपास यील्ड बढ़ी है और पानी का उपयोग कम हुआ और साथ ही साथ फर्टिलाइजर का रिक्वायरमेंट भी कम हुआ।
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জাস এর সূচনা করেছেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন, 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যের কথা উল্লেখ করে ডক্টর মান্ডবিয়া জানান যে ভারত এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, কোচিন শিপইয়ার্ড লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও নরওয়ে সহ বিভিন্ন দেশ থেকে 40টিরও বেশি জাহাজ তৈরির বরাত পেয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সোনোয়াল বলেন, তার মন্ত্রক দেশে জাহাজ নির্মাণের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তুলছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংগত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বন্যোদ্ধার সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130Z বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের 42 জন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তাঁরা নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা উল্লেখ করেছেন যে এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, এমনকি উচ্চতর বিচার বিভাগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলোও এই আক্রমণের আওতামুক্ত থাকেনি। চিঠিতে ভারতের সাংবিধানিক সংস্থাগুলোর উপর আক্রমণের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন যে এটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের একটি পরিকল্পিত অভিযান, যেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অস্থিতিশীল করার সম্ভাব্য ভয়াবহ পরিণতির কথা বিন্দুমাত্র বিবেচনায় নেওয়া হচ্ছে না। চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে যে গণপ্রতিনিধিত্ব আইন 1950-এর 21-এর 3 ধারা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের বিশেষ ও নিবিড় প্রক্রিয়াটি আইনসম্মত। তারা উল্লেখ করেন যে সর্বশেষ এ ধরনের বিশেষ সংশোধন প্রক্রিয়াটি প্রায় 2 দশক আগে সম্পন্ন হয়েছিল এবং তখন কেউ একে কোনো ষড়যন্ত্র বলেনি। স্বাক্ষরকারীরা আরও উল্লেখ করেন যে সুপ্রিম কোর্ট এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে বৈধ এবং নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি ভোট কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট

0: সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সেখানকার ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নাগরিকদের সতর্ক সজাগ থাকার এবং প্রয়োজনে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের চলতি ঘটনাপ্রবাহ সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএসএল ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের 45তম মিনিটে সমীর জেলকোভিচ একমাত্র গোলটি করেছেন। এই নিয়ে 22 বার আইএফএসএল খেতাব জয় করল মোহনবাগান। পরপর 2 বার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয় করল মোহনবাগান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার ন্যূনতম সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। ইস্টবেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম আইএফএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: দিল্লি কাণ্ডের দুঃখিত কলকাতা কাণ্ডের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশ বাণী কৈলাসহর। আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

0: India accuses Pakistan of doublespeak on terrorism, says Islamabad cannot gloss over support to terror groups. Italy's parliament gives final approval to a sweeping overhaul of country's electoral system. Canadian poet Anne Carson wins Nobel Prize in Literature for bold and innovative work, blending classical tradition with contemporary forms. And in badminton, PV Sindhu sails into women's singles quarterfinals of Arctic Open at Vantaa in Finland. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: দিল্লি কেন্দ্র থেকে বিশেষ সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 9ই অক্টোবর শুক্রবার অধিবেশন শুরু হবে ভোর 5:55। 6টায় অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক গান, 6:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, 7:00 সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 ককবরক সংবাদ আগরতলা কাণ্ড থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কাণ্ডের সমাচার প্রভাত 8:00, প্রভাতী সংবাদ দিল্লি কাণ্ডের 8:15, 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান। 9:00 দিল্লি ক্যান্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই ক্যান্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান। 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 শুনবেন দ্বিজেন্দ্রগীতি বিভিন্ন শিল্পের কণ্ঠে, 12:30 নজরুলগীতি, দুপুর 1:00 দিল্লি ক্যান্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন আধুনিক গান, দুপুর 2টায় দিল্লি ক্যান্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছায়াছবির গান, 2:30 বিবিধ ভারতী, বিকাল 3টে দিল্লি ক্যান্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই ক্যান্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী। সাতটায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, 7:55 আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন সাহিত্য আড্ডা, 8:30 গুলমহর, রাত 9টায় দিল্লি ক্যান্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, 9:30 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় আকাশবাণী আগরতলা দক্ষিত কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন কীর্তন, 10:20 দিল্লি ক্যান্ডের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাশহর। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বার্তা। কৈলাশহর বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরে প্রাপ্ত আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন

সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সকাল 8:30 89%, বিকাল 5:30 82%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.18 মিলিমিটার। আগামীকাল সূর্যোদয় 5:17 এবং সূর্যাস্ত 5:33। শুনলেন আবহাওয়ার বার্তা। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:35 হয়ে 14 সেকেন্ড। জয় হিন্দ।